লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘড়িয়াপর পরফাই ফরা মিনিট ফকেবরা ফচকসি নাংলিটুম রেডিও কার্জু আরাদ আনাফান নীলি সুমতি ইংলেংপি আদাবকে মেয়া কার্ডম নাংপা জেরেকসি পিনিয়া ট্রান্সমিশন ইংপু ইকল পিনিকে জাখং নিফাই সিরকেপ থেমানারনি জাইমেকে বাংলাকে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারো ইসিরা তকবরা সিরকেপ লাপেন নাংলিটুম নিউজ অন এয়ার অ্যাপ আলং পেনটা জাইমেক আর্জু ইকলংজি পিনি কন্ট্রোল রুম আলং সাই নং চেরাবদো নবাঙা মেনলাকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব দে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাই ক্লেম আবাং সেরডুহন বেপি লাপেন বাংফু বাংফি আতুমাফান কাংথুম কেথন আসাই ক্লেম আবাং সনসিরাম টিসো

লাকে আকাশবাণী ডিফু পিনিয়া ট্রান্সমিশন লঙ্ক পিপিয়া যায় মেক্সি রড পার জুইক জিমা চিঠান মেক্সে নাং পরফাই ট্রগরা মিনিট কে পর কাংডু কার্ডম আলুন আং ডেঙ্গা লংপেন নাংলিটুম আসন সন আলুন আর জুইক লংজি পরফাই ট্রগরা মিনিট হং কেবরা ফর পিনিয়া হিরজির পু আং ডেঙ্গা লংপেন দেমেলিন বেপি কিহিরা হিরজির আর জুইক লংজি পরফাই ট্রগরা মিনিট হং কেবরা সির কে পর পিনিয়া সারলামথে আর জুইক লংজি পরফাই ট্রগরা মিনিট প্লি কেপ আপর কার্বি লুন বারি মাং ডেঙ্গা লংপেন আসন সন আলুন আর জুইক লংজি পরফাই ট্রক সিরা মিনিট কেপ আপর পিনি আলাম জির পু আং ডেঙ্গা লংপেন সামার ভেকেশন আহুত লোকাচার লিয়াও সোমার লাপেন থান বাং আতুম কপিপি আসাই সিক্লেম নংজিমা মাতে আর পু কপিমা পুয়াপুথাক রূপজিলি ইংটিপি লাপেন মহেন্দ্র তিমুং লাপেন হুটবাংপি রূপজিলি ইংটিপি আতুমংবং চিহু চিপুত আর জুইক লংজি লাপেন আদুন্থু ট্রেসি রংপিপি কেথান আলামজির আর জুইক লংজি পরফাই ট্রক্সির মিনিট প্লিকে বাপর কার লুন চেতো আংলেঙ্গ লংপেন নাংলিটুম আসন সন আলুন আর জুইক লংজি পরফাই নারকেব্র মিনিট হংকে বাপর কার্বি লিরমি আলুন আং ডেঙ্গা লংপেন নাংলিটুম আসন সন আলুন আর জুইক লংজি পরফাই সেরকেব্র মিনিট ক্রিপ হওয়াপর হিন্দি লামার জানালুন আং ডেঙ্গা লংপেন আসন সন আলুন আর জুইক লংজি পরফাই সেরকেব্র মিনিট প্লিকেব্র হওয়াপর ইংলিশ আলুনা যাই মেক আং ডেঙ্গা লংপেন নাংলিটুম আসন সন আলুন আর জুইক লংজি পরফাই কেপরা মিনিট ক্রিপ হওয়াপর লামজিরা যাই মেঘ আং ডেঙ্গা লংপেন টাংকা কবিরটি কেনাং সট পুয়াপুথাক টপন বে কেথানা লামজির আর জুইক লংজি পরফাই কেবরা মিনিট হং কেবর আসামিস লামার জানালুনা যাই মেঘ আং ডেঙ্গা লংপেন নাংলিটুম আসন সনালুন আর জুইক লংজি পরফাই ক্রে ইসি অপর কারেং তারু পি আনিং আর লো লামথে আর জুইক লংজি লাপেন আদুন্থু সো আর লো আসে আং টং পুয়া যাই মেঘ আং ডেঙ্গা লংপেন রবিনা ক্রপি লাপেন হুটবাংপি হুনমিলি ক্রপি আতোমংবং চিহু চিপুত আর জুইক লংজি পরফাই ক্রে ইসিরা মিনিট হংকে পাপর মুম্বাই পেন কেপা চেতাক বিবিধ ভারতীয় যাই মেক আর জুইক লংজি পরফাই কে থমরা মিনিট প্লিকে পর গুয়াহ

ti pen ke pachetak karbi ajai mek arjuik longji porphai plira minute thongke bapor dimasa lunbari ma jai mek angdenga longpen nanglitum ason sonalun arjuik longji porphai plira minute plike prophor boro lirmielun angdenga longpen nanglitum ason sonalun arjuik longji porphai phopor rongrup ajai mek angdenga longpen বিথি কাটি কি আপুথাক মুকেশ তেরাংলাপেন হুটবাংপি দহমি ইংলেংপি আতুমংবং চিহু চিপুত আর্জিক লংজি পরফাই ফরা মিনিট হংকে বাপর পিনি আসার লামথে আর্জিক লংজি পরফাই ফরা মিনিট ফকে বাপর লামজেরা যায় মেঘ আংডেঙা লংপেন হারবামন রংপি কেথানা লামজির আর্জিক লংজি পরফাই ট্রক আপর চোপাং রেং চলানা পুয়া যায় মেঘ আংডেং আলংপেন ডক্টর সাবিনা ইংটিপি লাপেন হুটবাং ফান্ডার টেরন আতুমংবং আফ্রিকান সোয়াইন ফিভার পুথাক চিহু চিপুত আর্জুইক লংজি লাবাংস আজাই মেঘ পিনি আকাশবাণী ডিফু আলং কেপাচেতাক একচেং আজাই মেঘ একল পরফাই ট্রগ্রা মিনিট হংকে বপর হিন্দি লামার জান আলুন আজাই মেঘ আংডেং আলংপেন নাংলিটুম আসন সন আলুন আর্জুইক লংজি পরফাই সিরকে বাপর কার্বি দেড় লংরি চিংহন আলুন আজাই মেঘ আংডেং আলংপেন আসন সন আলুন আর্জুইক লংজি পরফাই ট্রক্সির মিনিট ক্রিপ হওয়ার পর আসামিস লামার জান কালি আলুন আংডেং আলংপেন আসন সন আলুন আর্জুইক লংজি পরফাই ট্রক্সির মিনিট হংকে বাপর অকপ্রাণ আজাই মেঘ আংডেং আলংপেন ব্রেস্ট ক্যান্সার আপুথাক ডক্টর রেংমির সো তেরাং রংহাংপি লাপেন হুটবাং জনিস রংফার আতুমংবং নাংলিটুম চিহু চিপুত আর্জিক লংজি পরফাই নারকেবরা মিনিট ক্রিপ হপর জুটাং হারচি পুয়াংডেঙা লংপেন মঙ্গল সিং কাঠার লাপেন হুটবাং স্যামসন ইংটি আতুমংবং চিহু চিপুত আর্জিক লংজি পরফাই সেরকেবরা মিনিট ক্রিপ হপর লামজিরা জাই মেঘ আংডেঙা লংপেন বেস্তরওয়াল রংপি কেথানা লামজির আর্জুইক লংজি লাপেনা দুন্থু রাংসিনা তিমুং কেথানা লামজির আর্জুইক লংজি পরফাই সিরকেব মিনিট হংকেপ আপর কার্বি লামার জানালুন আজাই মেঘ আংডেঙা লংপেন নাংলিটুম আসন সনালুন আর্জুইক লংজি পিনিয়া ট্রান্সমিশন লঙ্ক পিপি আজাই মেঘ সিরত পার্জুই জিমা লাকে লাপুয়ান হেনল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়াপর পরফাই ট্রকরা মিনিট ফ প্লেং এ কায় কায় ল লাসি নাংলিটুম দিল্লি পেন কেপাচেটাক ইংলিশ আলাম পেন বিরটা আর্জুইক লংপো

লাকে আকাশবাণী ডিফু জাইমেক এবং বমলাকে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারুই সিরা টকবরাসির কেবলা পেন নাংলি টুম নিউজ অন এয়ার এপ আলং পেনটা জাইমেক আর জুইক লংজি।

আদুন্ধু কাংডু কার্ডম আলু না যাই মেঘ আং ডেং আলং পেন কিচেং সিয়ালুন আর জুয়েক সিনাং সারলংকি বে কিলুন আলুন আলু না লামথে আকাজিনসু কো আন কিমি তাংটেলা বাংসলুন আর জুয়েক সিনাং

ধনসিং টেরন কিলোনালুন ও হেম্ফু আর নামপো আর জুইকলং ট্যাংডেরাফি কাংডু কার্ডমালুন আজাই মেঘ আংডেঙলং পেন কিজুৎসি আলুন আর জুইক সেনং পক্ষিলা লেকথেপি কিলোনালুন আলুনা লামথেই লাকে কেক্রয় আটুম ট্যাংটে লাবাংসলুন আর জুইক সেনং।

আদন্থু পিনি আসার লামথে আর্জেকথা পিনি আসার লামথে বাং আংরু রূপাম কীতি মাতে বাং কেক্লেম আহুত কেক্লেম দুন লামথে কেমান হাকো আহুত কে কার্বিয়াং লংটা নিঙ্কা নি সেক পেন এবয় কে অক ইপ্রু চিহুং পে আরং তিন তা হিরু ফুরসি অক প্রু দাম্প আবং ফুটিন তা হিরু আপাম চেপনসি ল্যাংলং বোদুনপো হিরু কেবো আফানসি রূপাম কেচক পুলো লাপেন হিরু কেচক আফানসি হিরু কেচক আফানসি রূপাম কিতি পুলো আলে দো আবে সেটা ব্যাং আসনসি কেক্লেম দুনপু আলামথে লাসি সার পালাম থেল ব্যাং আংরু রূপাম কিতি মাতে ব্যাং কেক্লেম আহুত কেক্লেম দুন পিনিয়া সারলাম থেকে লাপুয়ান বেরল

নাংলি তুমজাই মে কার্জুলং বমলাকে আকাশবাণী ডিফু আস্তেশন লংপেন আদুন্থু কার্বি লুন বারে মেংদেং লংপেন কেচেং সিয়ালুন আর জুয়েক সেনং লুমদিং তেরাং কিলুন আলুন আলাংলি কিলুন ইকজি আলুন লাকে হানসো কেপ্লাং আলুন লোরি আজির পেন তাংতে আর জু ইক সেনং কার্বি আখায়া লং হানসো কে প্লাঙা পরম দো আথেমা হানসো কে মনেট আতুম কে চো আফান্ডেট লে কে এন কালি মাতে কাতিকি চট কালি কার্বি আতুম কে সো দেট উন এ দেট আহুত কে সো কে পাতি নি আফান সাংলাং সাং লিটা এন দেট লাসি কার্বি আতুম কে হানসো আফান কে আমান আদর পি পেক লাসি বাং কেথে কেরে লুনসে পো আতুমকে হানসো কেপ্লাং আপরম আলুন পেন লাপুসন সি লুনলো লাসি নন কে নন লুমদিং তেরাং হানসো কেপ্লাং আলুন কপুসন সি কি লুন মা আর্যেক থা

0: যে হচ্ছে পোর্ট আর্জেক্সেনাং।
1: পিনি নীলি তুম লাদাখ স্টুডিও লং কেফাং অ কাঙ্কি রহুত লোকেচারলিও সোমার লাপেন লোথানবাং লাপেন আপিয় পুতুম আথেমলেং আপুথাকি নীলি সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুল আদিফু আ প্রিন্সিপাল আলাংলিয়ামেন স্যার মহেন্দ্র দিমুং পেন্সি চিহু চিপুত পাদোপঞ্জিয়া ফানসি বড়ি ইকল লসি লসো চিহু চিপুত পাদোপঞ্জিয়া ফান পুরা আলাংলি ফান কাচোফাপন আতেং পেন ওয়াংসি নন নীলি তুম স্টুডিও মাইক্রোফোন থেংনো ওয়াংপেন নাইনি টাংলো লসি প্রাংসি নীলিতুম আলাংলি ফান সুরি সুরে কার্ডম পাজিরিকল কার্ডম
2: কার্ডম
1: তাং দে নন ইলিতুম চার্জু চেথান লেপাংচেং পনোনাং কাফাং ও কাঙ্কির লাবাং সোয়াপর হুট আপিয়ে পো টকবাং থানবাং লাপেন আসুমার আতুম কুপি হেমলেং আপসি কে এন্দুনং জি লাসো পুথাক নংলি থান পাচিনি পনিক জিমা
2: আহকল কেফাং অক আহুত মাতাংতে জুলাই তারিখ সিপেন জুলাই আচেকলো তারিখ থংক্যাবরা সিয়ানকে স্কুল কাঙ্কির পাদো স্কুললে কাঙ্কির পাদোকক পয়ফাক সিতামে আপি আপো লাপেন থানবাং লাপেন কাচাউলিয়া সমারা টম্পু সিতামে আর পুইপেন কে জকলো লাপুসন কালিয়ে লাসি লাসো অপর হোট পুসিতামে থানবাং আতুম আর পুডো কেক্লেম্পন নাংজি আসাই লাপুসনটা দো লাপেন আপিও পোতুমটা দো লাপেন কেচাউলিয়া সমারা তুম সিতামে দো লাসি ঠিহেক পেন নিলি জংপনিং টুম আফ্রাংসি থানবাং আতুম থানবাং আতুম আর পু পুলোতাংটে নন দোবম লাসো কায়ালং আবাংকে এলিতুম থেকডামলং স্কুল ইংকির কে আকু মানতেলা কেফাং অক লাসো কাঙ্কির চেং চে আকু আমেথাং আর পু পুজিছিনি সি লাসে অসমারাটুয়া ফান পুসিতামে লা নিথং ক্যাবরাই সি আপর হুট লাপু আকে জয় পাদাম দিদে জি আফান লাসি লাতুমা ফান কাইকে তা আমে থাঙা কাম মাতে কেচারলি কামালং আসাইলং কাইকে তা কেচেরা বের জে ফান পুসি টিচার আটুম এসাইনমেন্ট মানতে হোমওয়ার্ক লাপুসন কিপি পাদু লাপেন লাবাংকে লা সাবজেক্ট থ্রক থ্রকসি কপিমাকে থানপন লাসো আ সাবজেক্ট আনতা লাপুসন সে পিপন পাদো লাসন ডাক থাকসি আপি আপুতুম পুসিতামে লাসো আপর আহুত এঝাকার পু কেদেং পনাংজি মানতে আসাই গেক্লেম পনাঙি লাপুসন দো লাসি ঠিহেক পেনিলি জংপনিং তুম আপো আপায়াতুম পুসিতামে লাসো আপর আহুত আবাংকে ও সমার আতুম আবাংকে কাইকে পুসিতামে বন্ধ মাদে কাঙ্কের লো পুলন্তে আমেথাং মেথাং কেচারলিয়া সাই প্যান কেচে পাজকসি কাইকে তা দোপং লাপুসান সে আপর কে পাদাম মোবাইল কেলাং টিভি কেলাং দনরা বা সমার প্যান কে জুইরাপ লাপুসান সে আনিং কে হ্যাং দো পুয়েফাক সিতামে লাতুমা ফান আবাংকে লাপুসান পাপাদাম জুই লাসো আপর হুত আনা যা কেদিং লাপু মাসি পাপাদাম জুই পো আবাংকে আপু অপায়তুম চকছে দেজি লাসো পাশে আপু অপায়তুম আর পোবাঙ্গে লাপুসনল টিচার আটুম পেন অ্যাসাইনমেন্ট মাতে হোমওয়ার্ক কপি পিয়া সাবজেক্ট সি কি পিদোমা কোশন সনমা লাহাই হুই কাদকবে আর জু এট পেন সি লাহাই হুই আপর পেন কেপা জুজি কেপা প্লেং জিয়া সাই আবাং লাতুম আমি একচি বিদুন নাংপ লাসো আংবং পেন আকাপ্রেক পুসিতামে লাবাঙ্গে একাডেমিক লাইন লাপুসনল কেচারলি মানতে এক্সাম লাহাই হুই আফানল সেতামে লাপেন আনপার পুসিতামে লাসো আপর হুসি ও সমার আটুম আকাপ্রে কাপড়ে গাছাই কে ক্লেম জি লাপুসন্তা আবার সাই চিউলাই পনাংজি মানতে আপর চে পাবার নাংজি কালি পুলোদাংতে আকাপ্রে কাপড় হুট আনাবাঙ্গে স্কুল আলু কেচারলি আনসি আপর দাম বেন টিটি লাপুসন লাসন্তা থাকসি ও সমার আটুম পুসিতামে আমি থাং সার আটুম টিচার আটুম থানবাং আটুম কসন সনসি কাপিন খাট পনমা লাপেন আপু আপায়তুম কসনসি লাতুমা ফানকে গাইড বাঁধে কাপিন খাটমা লাসো আতেং পেন আফ্রাং সিয়েবাঙ্গে কে ক্রয় লাপেন লাসো আতেং পেন কে ক্লেমপনজি লাই হুই আলাংতুমতা আর পুথে তানদো লাসনাক থাকসি আফ্রাং সি জংপনমে সার আতুম মানে থানবাং আতুম লাকো পিপিমাকে পাতক তয় লা নিথং ক্যাবরাই সিয়াপর লাসো হুত কেচে পাত জুজি লালো লাসো ফিসি আলাংতুমা নিংকে হ্যাং কাপড়ে কাপড়ে হয়তো এসে কেতক আনিং হ্যাঙাতুম তাদো পয়েম কেতক আনিং হ্যাঙাতুম তাদো মানতে গেম পেনে কে পাঠু আনিং হ্যাং তুম তাদো লাহাই হুই আহি

0: skula tuma bangge ke phang okang kire bang ili tuma state man ta samalong pena sabu ke prap la puson thek dam long lo ili tum ala pen skula huita te bokte rai di phulong ke do school phanta ili tum thek dam long lo nonson central school do nobudaya tum do la puson puita mila tuma bangge aprang cc inkir da titi vitamin ili mithang dongchung kachini dam la bangge la puson henlo je ili tum central la tuma bangge ka do kawe Indiang Kangarlu Jammu Kashmir pen danglok lapu Koina Kumarian posita ba Gujarat pen lapu runa cholan laka dogwiang kang phan langsi la so climatic condition la high study eta jat et pen se alangtum kipidam pula poson nilike mathadu la si ilitum bangke ilitum jongjong bangke Assam state long bangke July chiklu si besi ke phang ok la poson si আগ কে থেকে দিঙা তুম তাকে কনসিডার দাম মাদে কে চিনি লা পোসন তু লা সপসি ইলি তুম বাংকে জুলাই চে ক্লো বাংসি লা সামার ভেকেশন লা বাংগে লি তুম এনজয় লং লা পোসন সি নিলি কে মাথা দাম দো
1: গলা তাংতে বংসু মার তুম ভান কা পাথেক নং জি পুলোতে লা ভেকেশন অপর হু লো থান বাং তুম পিপিয়া কি নং সট আরাং লি তুম ভান কে পা জির বাতে থান বা চিনি পনং জি গে
0: লা তুম ভান আনসু সে কে পচার লি জি পুলোতে লাতম ফান আনিং কিরুং মানতে এনকারেজমেন্ট লাই হুই আকাম কে ক্লেম পন উন দো এ সনসন নি দো লাপুইগল নীলিকা চিনি দাম পুলোতে আফ্রাং সি এবং কেমুপে নীলি জং পন লাতম ফান ননসন এসাইনমেন্ট কি পি পেন দাংলক হোমওয়ার্ক কি পি পেন দাংলক লাপেন ইসিয়া বাংকে নন আপর হোডা বাংকে এলিটুম আকাপ্রে কাপ্রে লা কে চারলি সিলেবাস প্যান রিলেটেড মানতে এক্সাম পেন রিলেটেড ইঝাক হরমু কে চারলি লং দো ইউটিউবে লং বা গুগল লং পে নে লং পোসিটামে লাসে অনলাইন আলং কপিপিমা রিসোর্সেস দো পে নে দো লাই হুই পুইতামে কেবে চারলি জিয়া ফান পোসিতাই লিতুম জংপন মে বা ইনোদ থান বাং জংপন মে লাতুম ফান আনিং পাথে মে লাপুজন সে নিলিমা থান্ডা
1: তে লাবাংসো ভেকেশন অপর হোট উসুমার তুমহান কেহিলো আকাপ্রে কাপ্রে কেপা জুইপন লাসন ফু আনা কিনাং সর লবং সুমার তুমহান কে চারলি উসুমার ফান আকিনাং সর নাই
0: নোনা পর হুটা বাংকে নীলি কাচিনি দাম লাপুসন ল ইলি তোমা বাংকে ইলি তোমা ক্লাইমেটিকাল সো কন্ডিশনা বাং ইলি তোমা ফান লাসো কোসন লাপ ইলি তোমা নাং পারমিট মি পুষি নীলি মাথা দাম লাসে নন লা ভেকেশন লে লং পয়ফা কিতামি লাগে ফাং অক ও লাপেন স্কুল লং কে থান জি চা লাসো এনভাইরনমেন্ট মাথা আবি বা ইলি তুম জং সি ওসমার আটম ফান পাং নি ফ্রং প্যান থান বর ই পুষি তামে ওসমার আটম ইলি তুম থেক দাম লং মানে আহুত প্যানকে ইলেকট্রিসিটি তাহবে ডেট প আং ই ওয়াং থর থার পো লাসে কেচারলি পেন এ হইলং কে কনসেনট্রেট উন এ লাসো পশে গভর্নমেন্ট আতম তা লাগে কেচারলি কাংটন মানতে লাসো আছে ক্লো ব্যাংকে ওসমার আটম ফান হেম কে পা দুজি লাপেনা অকা প্রাণ হেন ও ডাকনা পুষি লাতুমকে মাথা আসি লাসি লাসো বন্ধ ব্যাংকে কিপি লাসো পশে লাসো ভেকেশন হোট ইলি তুম আউটডোর মানতে নানি পিকনিক তাহ নানি এজুকেশনাল টোর তাহ পেনি পো ভাঙ্গে মেসেঞ্জি পনিলি মাথা নাম দে
1: লাংডি তাংতি ইলি তুম রং রুব জব সামি কে থেক লং সংসি থেক বন লং পেনাং আন আপিয়ে পো আতুম বুস্তামি ওসুমার দম হান কাচিলাং দি লাপুসং সি কে অং লাপেনতে ওসুমার তুম বুস্তামি কিজু ইসি পাথে রং দিতি তাংতি লাসো পুথা লাপি পো তুম কোসংসি লাসো পেন পাজক পন থেক পো সমার মান কোসন সি কে পারি পন থেক পো লাসু পুথা নলি থান পচিনি বনি জিমা
0: আ হকল আ হক হাক বাঙ্গে সুংক্রুং আলাম লা বাঙ্গে ও সমারা তুম আফান কোসন সি লা তুম আফান আমে থাং আ দিম মানতে আমে থাং স্টাডি টেবল লং পাং নি সি আ পর পেন পাং নি সি লা তুম ভান কে থান জি বা কে পাতে কে পাচারলি জি লা পেন আ পর লুপতে লা তুম ভান কে পাজুই জি লাই হুইয়া বাঙ্গে জাতকুরি সুং উপসি নিলি মাথা দাম পয়ফাক সিটামি লাতুম ওসমারাতুমা ফান বিহেক পেনজংসি আর তাক জুম হেক আহুত পেনজংসি লাতুমা ফান লাসোয়া অরাবাং লাতুমা ফান থানসি মানে আনিংলে হ্যাং হে সিটামি ইলি তুমারিয়া ক্যাং ইংরয়সি চারি টেবল লং ওয়ানসি এক ঘন্টা দুই ঘন্টা ওয়েট পুষিতামি লাতুম ফান পাপাং নিনাং পো আফি আফি আনাবাঙ্গে লাতুম ইসি আবে দোজি লালোপোতে লাতুমা ফান লা আন পার্সিক ওপেন কা কন্ট্রোল নাঙ্গি বা কে থেঙ্গে চক নাঙ্গি বা কে থের নাঙ্গি লাপুসন আবি দেয়াজি ইসি আ অডবাং জুইজি পুষি নীলি মাথা দাম লাসে সমার কেচারলি আপো পায়তুম ফান নীলি নীলিহীন পেন কিপু কাংটুঙা বাঙ্গে লাহিল লাসে বি

0: Yakpen la soa ot mante la soa hebira bang platform nang ji pusi ni li pudam kang tu
1: talang no choro par piglo nang li klardak pen than ba chini ponopon tangte ni li adun thu nang li phanar ju pon thulang ili tum thek dam long lo penangan soma rong wa jo pustami kapre ga dim long pustami ili tum thek pon long lo vacation de pen aphilo pute o soma tum ban phopta hi ni aphi aphian si school ba dun rong diti isia por pen ba dun de da diti la si la so hi nanat apie potum kwan ardi gi chipi dun akinang sor lo o soma tum han ge thane pare dun je phan
0: ahok lo ili tum কাইকে সেতামে থেকলংল এলা কেফাং অক কাঙ্কিরা ফি পুলো তাংতে রং রুবা লঙ্কে দো বা টাউন লঙ্কে দো আসমার তুম পুয় ফাক সেতামে লাতুম কাং পুপেন স্কুল দুন ফিট ফেডেট লাপুসন ইল তুম থেক দামলং লাসি লাদাক লাং দামলো পুলো তাংতে ইলি তুম জংপন মে আপো অপায়া তুম লাতুম আফান কে গাইড পন কাদুরে মানতে লাতুম ফান কে থান কিমুম পন কাদুরে লাপুসন আপচি লাতুম দুন দেদেত লাপুসন বাই স্কুল পেন আচার দোকক আংতান দোকক লাপুসন দোদো লাসি লাকে

0: pit pedet la puson il tum thek dam long la siladak lang dam lu pulu tang te ili tum jong pon mi apo apaya tum la tum aphan ke guide pon kaduri mante la tum phan ke than kimum pon kaduri la pusona potsi la tum dun dedet la puson by school pen achar do kok ang tan do kok la puson do do la si la ke isi api apo tum arpu puason si nili jong daming tum la si apio po tum bang la tum aphan than pare nang po hikha le awe pulo tangte kaya bangke akang ting ason si do kok po apiana bangke akang ting aju kitu la puson si donang kok po la so po si hikha aphan ke charli wek nang yi hung wek nang yi la so po si school bangke dun wek nang ji po methang so mar to phan che bai la pen la tum phan than pachini pen positame la tum osomar tomhan ke apor pen school ke toidon kenang sot pusi nili jong daming tu
1: tang de nili adun thunar jupon thulang non nalom kaduka vitami chini lo technology hai sami advance lo la si osomar tum pustami uppi koson si osomar tum computer ke or nang jia puthak la pen te hong ana prek jam ke nang sot kapathu pen cheng lo ki claim ke dama putha kwan chini du nang ji
0: a hok lo inura so ke charli along hoy papi hup la posonta do kokta hai ke charli det le kam la poson ke kali academic along abanga sa po week hoy po sitame aka preka prega phil along abang gela tum technical anat po sitame ba game and sports anat po tame la tuma ke mila poson ile tum thek dam long long lalo pulo tangte nona por huda bangge ile tum thek long lo ke charli papi hu pusitame ke pathuol nang le paphrang o pulote la tumta isia varsai kereng avarsai la tum ke long don do mante society long mesena monit inut abang phua son la tum kereng don ile tum la si thek pon long la so posi inura oso ke charli along bor e piglo bor e olo sitame a rezala bangke mi pikla poson an kali dera so maratom bangke alang tum aning ke hang la pen interest ke do la so apilai hoi long pusitame alang tum dun nang ji claim nang ji mante explore kori si hala dak te concentrate positami henoni poson se nile ke matha dam do
1: ili tum thek pon nam long lo summer vacation tang et pena phi osomar tum school nang dun lo ploti nang lu bui otela son titi thek the de titi pa phi hup titi aprangi thega son an ge kali de titi la si la so puthak nang li ti hek pen than pachini poni jima
0: a hok lo ong dung asomara tuma bangke school do bom hot ko an ma ke thek ko anma kiri chetame ni thongke bra si hem do data phia bangke ongdung hormu ke tengni la pusonta do chetame mohare li tum chethan pon longlo la daga bangke teacher atum ko pima la tum phan ke than ke pare la tum phan ko pipi si claim nai ma pula so abidi ki pipona teng pen ke claim pon pe a podlo la si la somar tum do an bota mela so teng claim pon nang po la pen apu apai tum arpu arpu bangke mohara koili tum jong pon lo লাদাখ লে থট পুচি তামে আপোয়া পায়া তোমা আর পুথে পিক লাসি লাতুমা ফান কাইকেতা কিতাব কা পড়হি মানতে বুক কা পড়হি মানতে লা রিডিং কা করি মানতে ম্যাথমেটিক্স কে ক্লেম সায়েন্স কা পড়হি লাই হয়ে হরমুকে কাই কে আজাদ লে ক্লেম পুয় ফাক সিতামে লা বাঙ্কে আর্নি সিয়াং বং ঘন্টায় সিহিনী বাঙ্গলা তোম পা ক্লেম ভেক নাং কক পো কালি পুলো থাং দে লাতুমকে আবের চি সুন্তুক লাপসন্তি কে চারলি হেন এল তুম থেক ডামলং লাসো পসি জাসে মেট পেটা ভাঙ্কে আপু অপায় তুমি হেম কে দৌড়া পাপত লাসে আপু অপায় তুম ভাং কাইকে তালাকে পাচারলি বেরজি লাপেন লা একাডেমিক লাইন ভাং কাইকে তাকে পা ইম্প্রুভ জি ফান পুলো তাংতে লাকে চারলি হিন ভাঙ্গে কাইকে তা পা উলং লে দেন লাপসনাং জি
1: কালাং ইলি তুম থেক পন লং ল পেনাঙান নাও সুমার তুম ভানগিয়ে কে চারলি আপিয়ে পো তুম সামি তৈল সিতামে আপি পো তুমাঙ্গে তৈ বুস্তা আও সুমার চারলি লে দেয় তিটি লাসি লাসো ও সুমার ফান কে পা থেক জিয়ে ফান কাপা চারলি জিয়ে ফান আপিয়ে পো তুম আও সোলং আপর গা চিপি দুন পাতে কেদো দুন কো আনা কিনাং সট ল
0: হক ল ইনুত পাফি হু বা সো কে চারলি লং পাফি হু বা সো ফান বাঙ্কে ইসি আজাক ডিংক্লুই আনলে কালি পুসিতামে ইলি তুম আশা কেলাং আসন আপিয় পো তুম আশা কেলাং লাপুসন থাক থাকসি লাতুম আফান স্টাডি টেবল আলং কে কম নাই পুয়তামে ঘন্টা হিনী বাগেলি পো পায় তুম ইংনি দুনাংজি লাপেন লাতুম ফান আনিংগে পাথে দৌনাংজি লাপেন নাং ডাক পেন থুর ডারিনন নাং জংসি সা জুনজি পোতে নে সা নাং ওয়ান পিপো কফি জুনজি পোতে নে কফি নাং ওয়ান পিপো সিতামে নাং ডাক চার্লিনন লাপে নাং নন ইংলিশ পড়ি নন ইংলিশ পড়ি দেয়ার লোপতে নাং ম্যাথ সালাম চোখলে ময়লা সফি নাং।

0: science practice non pusi tame lai hui ke guide duna bangke dovek lapen ingni dun vek nangji kali pulo tangte kapor hia bang kapor hia hia na bangke ke papi hu dokok ji
1: churolo nangli clardak pen than bachini pon apot tak de ke pa jut selam the nili nangli phanar ju pon thulang ili tum thek pon long lo penang an nau sumar atum han pustami ke charlie yin bangke api potum sami bor idun lo kapathek je phan bon sitami ahem long pen environment pen pustami penang an nau sumar dungge nohok det titi lason ili tum thek pon long nangli la suputhak pisipudam ikje
0: nili kapudam kangtung bangala pulo ong dunga somar atom bangge apua pae tum pusitame nonhedang le jongpon lo kabor i bang do piglo sitami o somare jhaka tum bangge akapre ka towar damrong kano ho ka towar lapen kisuli le towar na se damrong la sonpo la se school bangge kecharli bangta tikke tikuk dopo mante la tum kecharli bangta ahut pen ahut ke kiche u la pusonta theklong la bangge nonhedang le jongpon lo tebok terai laso environment kahinu ajoini mande ke charli le atum ke ong mande ka prega prega kamat ke choklem la sona bang phuke ong aposi la tum phanta mane la tum ta convince dun de ti mante la tum ta hala puna ke ching be dun la puson eli tum theklong setami eli tum jongdam me apia potum la so so phan jat kuri aning ke pathi la pen school ke thon ke wan lapen ke charli along kai keta kangni dun lapen future koson ji ma ke charli lia velo pulote itum sung pik ji banang nam me thang ta sung pik ji la si nang me thang akai future along nang che pasung dari kai keta che pasung dari lai lo nang ke joy ke to war lapen mesiana to war bang ke hikha hen lo education hen lo education se nang phan akaprek a level anang phanang pon po po lai hui alam than si environment le heno dak pui ta mela phan aning parung pon nang kok po bo si neli matha
1: choro parlo nang li klar dak pen than pa chini bon apot tang ti li tum ka che thanang jela mangi do pik lang bon sta mi a porlam dui kok por tang ti pini chi hu chi pura jai meke la pon li ing toni kok lo nang la pen te nang li phan busta mi pini a porlang chi pi pen ka du ka ve solang do rido kar jorar phan ta mi nang li klar dak pen থানপা চিনি পন থেকে পর চোর পারল কার্ডম
0: কার্ডম
2: লাপুয়ানপর নাংলিটুম সামার ভেকেশন মাতে কফাং অকাঙ্কি রহুত লোচারলিও সমার লাপেন থান বাঙাতুম কেক্লেম নাংজি কপিমা মাতে আরপু কপিমা পুয়াপু থাক মহেন্দ্র তিমুং লাপেন হুদ বাংপি রূপজিলি ইংটিপি এতমংবং চিহু চিপুত আর্জুইক লংডাং ল আদুন্থু লামজির আর্জুইক সেনং লামজির কেথানিক জিয়া বাংলাকে ট্রেসি রংপিপি লামজির আথেপি লাকে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং মোবাইল ফোন মাতে মোবাইল ফোন কে এন পেন কপি সি আকে মেকে দোমা মাতে আকে হিংনু কে দোমা পুয়া পুথাক টাংটে লবং সলাম জির ট্রেসি রং পিপি কেথান আর জুইক সেনং
3: আপ্রাংসি রেডিও কার জুয়ারা তুমফান আন সিতামি কার্ডম পাজির ইকল পিনি নিলি নাং লি তুমপেন মোবাইল ফোন অ্যাডভান্টেজেস লাপেন ডিসঅ্যাডভান্টেজেস আকিমি লাপেন আকিহিনু আপুথ্যাক্সি আসাপসো লামজির চেথান পনিকজি মোবাইল ফোন তা ইলি তুম আকায়ালং আকে নাং সট নাই নাং প্লাং টাংলো লাপেন আজকি ইলিতুম আফান পেনাং আন আকে রাপ্তা দোলো ইলিতুম আহেম ওরিয়ালাতুম পেন লাপেন জির পি জির পো বা কাপড়ে কাপড়ে আতুম পেন সেতামি ইলিতুম চেদাম চে ব্যাং ওয়ের কি উন ই লাসন হুদ সেতামি ইলিতুম মোবাইল ফোন পেন গাইকে পর সেতামি চিঙ্কি চেথান ইলং লাপেন ইলিতুম চিঙ্কি ইমে সেতামি আবাদ এন টু পিক বা ইউজ টু পিক পুলোটাং তে হেনো কাপড়ে কাপড়ে ইনভেনশন মাতে কাপড়ে কাপড়ে কা হরমু কেবান আসন সি লতা ইসি আকে মে দোলো লাপেন ইসিয়া বাংকে আকে হিনো সিতামি দোলো ট্যাংটে লাবাং সোয়ালাম চেথানাম লনে আপ্রাং সি অ্যাডভান্টেজেস মাতে আকে মে মাতে আল্লি আপু থাক চেথান পন পাপ্রাং লনে ইলি তুম জয় কে পেন চিঙ্কি চেথান পন লং মোবাইল ফোন পেন আজক ইলি তুম আজাদ আপর আহুত সিতামি ইলি তুম আহেম লাপেন জির পি জির পো তুম পেন চিঙ্কি রাপ লং না হক দিমলে আলাং তুম দো সিতামি ইলি তুম কল মেসেজ বা ভিডিও চাট পেন সেটা আমি হেলোউইন কে দোয়া তুম পেন চিঙ্কি ইরাপ লো

মঙ্গল শৃঙ্খল লাপেনারি সাংহ তুমকি লোনালুন ওয়াংন কার বিখেই দো আনপো আর জুইকলং টাংডাফি লুন চেটং ডেঙলং পেন কি জুৎসি আলোন আর জুইক সিনং জেংখা কেসিয়াস আতুম কি লোনালুন আলোন আলাম থে লাকে নিতুমকে থামা আপিনপো টাংটেলা বাংসলুন আর জুইক।

লাকে আকাশবাণী ডিফু জাইমেক এবং বম লাকে এফএম ব্যানে লংপেট মেগাহার্স ফারো ইসিরা তকবরাসের ক্যাপ লাপেট নাংলিটুম নিউজ অন এয়ার অ্যাপ আর লংপেনটা জাইমেক আরজু ইকলংজি আদুন্থু কার্বি লিরমি আলু না জাইমেক আংডেং লংপেন আসনসন আলু আরজু ইক সিনাং কেচেংসি আলু আরজু ইক সিনাং রীনা বেপি কিলোন আলু আলু না লামথে একাম কামনি বাংস আলু না লংলুন সে পি নন কিথুরমি আ ও বে কিমি আতোম আফান লো চারলি আফান কেংকাম পচেজর টয় কাচারলি ইলে আবেতে পিরথে কেরেংটা কাংটিং কু আসন সিডোল আসি নন কিথুরমি আমুমার আতোম কাচারলি চিহুং ওরা কাঠে আং আতোয়ার আনাত পাপ্রাং দুনরা লংরি পাকলার চেন্থা পুসি লুন প্যান পাজির মিদাম তাংটেলা বাংস আলুন রীনা বেপি কিলুন আরজু ইকসেনাং

lapuan apor nang litum mongol singkro kilunalun angsong manaipu arjuik longtanglo adon thualun arjuik senang pan singkro kilunalun alonalam the lake nekai aloti along nang phan nang ka chetong bangso alun along dun se pokilun ke lapu henlo ningke duk pen aning ke hanga nim so pia phan birta ka che en lapen kachoro apu thaksi alunalam the paledam নেকাই আলতি লং মালম সোভেত আপর নাং ফানাগাছে টং লং পুসিতামে কে লং নাংজি আকাং হন আন কে নি লং লো লাপেন নাংলে নাং ওটেকাং বু পুসিতামে ইসি হিরজুমি আসনসি চেলাখা দামলো পুসি লুনসে পো লুন পেনাজক পাজিরমি দাম টাংটে লাবাংসো লুন পানসিং ক্রোকি লুন আর্জুয়েক সেনাং

লাপুয়ান পর্ণাং লিটুম রাপ্তা লামার জানা লঙালুন জুবিন নটিয়াল কেলুন একওয়ারিয়া আপু আর জুইক লং তাংল আদুন থুয়ালুন আর জুইক সিনাং আশা লামার জানা লঙালুন আলুন আলাম থে লাকে আশা ওকে সাবন মি কিলুন বাং মহম্মদ রাফি লাপেন লতা মঙ্গেশকর আলুনা তেওয়ৎ কি পিদুন বাং আনন্দ বাক্সি তাংতে আর জুইক সিনাং লবাং সলুন

লাপুয়ানপর নাংলিতুম আশা লামার জানালং আলুন মোহাম্মদ রাফি লাপেন লতা মঙ্গেশকর রতুম কিলুন আশাও কে সাবান মে পু আর্যিক লং টাংল আদন্থু আলুন আর্যিক সিনং আল্লামার জানামেন লাকে বাজিরাও মস্তানি আলুন আলামথে দিওয়ানি মস্তানি কিলুন বাংলাকে শ্রেয়া ঘোষাল লাপেন ফারহান সাবরি তাংতে আর্যিক সিনং লবাংস লুন

আশাও কে সাবান মেয়েপু আর্জৈক লং টাংল আদন থুয়ালুন আর্জৈক সেনাং আল্লামার জানামেন লাকে বাজিরাও মাস্তানি আলু না লামথে দিওয়ানি মাস্তানি কিলো না বাংলাকে শ্রেয়া ঘোষাল লাপেন ফারহান সাবরি তাংতে আর্জৈক সেনাং লবাং সলুন।

লাপুয়ান আপর নাং লিতুম হিন্দি লামার জানালু না যায় মেঘ আং ডেঙা লং পেন আসন সনালুন আর জুইক লং টাংল লাকে আকাশবাণী ডিফু আদন্থু ইংলিশ আলু না যায় মেঘ আং ডেঙা লং পেন কেচেং সিয়ালুন আর জুইক সিনাং জর্জ মাইকেল লাপেন

0: India government pensi labang so tanka kethawa putha kelang chari dun labang so scheme along interest payments pen regular income long interest abang ninkan isi long chiklojon thom pen e phongsi ki thik la pen tanka kethab dun abang phu account along si ka chethab labang so scheme along ki jum nai suri si atanka la pen ki ong nai sika lakh isi ra suri phoke batanka an thapmi Labangso saving scheme apor ninkan pho andu lapen tangka ke thap du na bang puthot ninkan ke thom tangka ke thap apor pabat thumi SC SS along tangka ke thap du na long Income Tax Act 1961 along ke du under section 80C ateng tax mate midu pen kapajok pondu sitame scheme along pen ke long interest income ke tax mate midu en interest income Suri phokep atanka sosi pulote TDS tamit thandun. SCSS along tanka ke thabdunatum aporchok chako tanka cho endet long. Chitami tanka kacho enahot aporchok chedera jok adai en ponpu. Tanka ke thabdun ninkan isia phi aporchok chako tanka cho endet long. Ninkan hiniya phi tanka cho endet pulote phan isi an adai chitunangpu. Jongsi tanka ke thabdunabang aporchok chekosi chevoijui pulote account inkirpo lapu nomini abangsi sc ss account atanka longpo national pension scheme nps national pension scheme nps lake central government tumsi kelangdun labangso scheme along public private sector along ke claim asai khi lapen unorganized sector along sai ke claim atum thapdunmi Labangso scheme ke retirement benefit afan misen. Tanka ke thabdunatum retirement afi, tanka ke long bomji afan, lapen tax mate midu pen ke jok ke longji afan, aning ke hangatum afan, mipi. Lapen ladak, tanka ke thabdun pen kapere mimi ta jumhek. Tanka ke thabdun abang sai claim bom ahut, regular intervals pen tanka thabdun bom mi. Labangso scheme along tanka ke thabdun atum isi kapathik pon aphayateng tanka cho enlong. Ahin ke do atanka ke retirement aphi mate sangdet aphi achiklo janwang longdun po. National pension system along Sony account do lake NPS tier 1 account lapen NPS tier 2 account. Tier 1 account ke default account. Tier 2 account ke voluntary account. Sika lak sira Suri phokep atanka an kethap along Income Tax Act 1961 along kedu under section 80C ateng tax benefit du. Lapentu akele sika suri phokep atanka an kethap dunke Income Tax Act 1961 along kedu under section 80CCD ateng tax deduction du. Lasi lahai small savings schemes along tanka kethap dun pen ilitum kadu kavita Ali chipadu dunlona athe lahai small savings scheme along taka thabdun pulote non lapen mo ke bangji arni chotkali hemtun isilong ove ki miyatuma phanta akeng charjab ji phan archak cho endun longpo kardom
1: lapuana pornang litum তপন বে কেথানা লামজের টাঙ্কা কাবির টিকেনাং সৎপ পুথাক লামজের আর্জুইক লং টাংল লাকে আকাশবাণী দীফু
2: কার্ডম রজার
3: কার্ডম কার্ডম বেসাং হো
2: নালি কে সাই ক্লেম লক বুজ
3: ওই লাপু লজ
2: নালি তো মরংকে আরং আসার পেন মাসি থুর জমাসি আরং ক্লার ইগরে ললে
3: ওই তিজ চেপুংকে দোনো দাকে হ
2: মি পিগল রং স্যার ও চিনাম তা নিলি গার্জুল নালি তো মরংকে কার বিয়াং লং বং পেন কি ক্লার না আরং আমেন পেন নং ই লং দুন বুসি বিটার জুল
3: নালি তুম কাদো কবে হির জুমেল জ
2: মি পিক মি পিগল রং স্যার নালি তো মরংকে আমেন পেন চেতন চিদলু রংকাং থির কপাংথে রসাই কি আর্না মাসাইলো লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দুনো
3: লবংস আসাই পেন ইলিতু মিঠাং অক প্রাণ
4: কেমি সেন লাপেন ডেট কাংথির এজেফান।

লাপুয়ানাপর নাংলিতুম রত্নাকর লামার জানা লঙালুন রাতি রাতি পু জুবিন গর্ক লাপেন গায়ত্রী হাজারিকা তুমকিলুন আরজুইক লংটাংল আদন্থু আলুন আরজুইক সিনং আলামার জানমেন লাকে গুনগুন গানে গানে আলুন আলামথে যবনর বা লাগি লাবাংস আলুন কিলুনাবাং মিতালী চৌধুরী আলুনা তেয়ৎকিপিডুনাবাং শান্তনু মহন্ত তাংতে আরজুইক সিনং

গুণগুণ গানে গানে পোয়ালা মার্জানা লঙালুন যৌবনর বা লাগি মিতালী চৌধুরী কিলুন আর জুইগলং টাংডেরাফি আসামিস লামার্জানালুন আজায় মেঘ আংডেঙালং প্যান কিজুত সিয়ালুন আর জুইক সিনং আলামার্জানামেন লাকে কানিয়াদান আলুনা লামথে বন্ধয় কিলুনা বাং জুবিন গার্গ তাংতে আর জুইক সিনং।

0: লাকে আকাশবাণী ডিফু আদুন্থু কারেংটারো পি আনিং আরলো আলামথে আরজু ইকসেনাং
1: কারডম নীলি মেন লাকে সাংপি কারেং তারোপি নীলি কেদো আদিম ধনমাত দীপুরং তুলব লাপেন নীলি ননমাতকে পায়াং হর সি চিকলেম্ব পায়াং হর মানে ইন্দুত হেমরিপি হেমরি কি চিলাং আকাম সি নীলি চিকলেম্ব নীলি সোমার বাহিনী দো লাপেন নিহেমা সরকে পিরঠে কেরেং জিয়া ফানালাং চংদাত হেলোউইং আদিম সিদো আপত সি নীলি হেমরিত কি চিলাং আকাম সি নীলি ক্লেম্ব নীলি আপ্রাম পেন আকে ম্যাং তালা হেনল নীলি ইন্দুত পাই ফুলোতে মেথাং আচল মেথাং আসমার আফান কিচেলা না জি সি নীলি নিং হ্যাং লবং সং বং পেন সিতামি নীলি উন আন পেন আর না মালু না লা মালং সিতামি নীলি কেচেরাব দুন জি মা কে বর ই দুন জি সিতামি নীলি কেংকাম চি জর দুন লাপেন লবং সং বং পেন সিতামি ইনুত পাই পুলোতে ইতুম কোসম সি কেংকাম চি জর নাই মা ইতুম আকি

0: Pini ni li tum, chi hu chi pu ji pura, inut, lun ki lun along, anong ka chi thang, klong abang pia pansi, chopa pen, alang li pen, lun ki lun alama putak, ching ki chi thang jia pansi, chi sik pondo, alang li men la ke, rubina krupi, alang li pan, ka chini ne abang, awe, alang li sitame, penang an ari soe jang atuma pan sitame, aning palut it, it alun sitame, alang li lun ponlo, lasi aprang si, Alang Lipan, Akashwani Difua Hinpan, Suri Surya Kardom, Pajirlo, Kardom.
1: Kardom.
0: Tante Aprang Si Nang Lipanang Karju Kang Tungke Lapuhen Lo, Nang Lilun Kilun Anatu Komen Tu Lapen, Ko Anar Tahut Si, Kilun Dun Cheng Lo.
1: Nidi Lun Kilun Abang Ke Bihek Pen Ason Lo, Bi School Charlie Bom Hutpan Sini Li Lun Lun. Pen lun gilun choli nili ke kan tamin nining hang pik asi thek the da tamela pusi rong jirpi jirpodum ben lun po kan po la pusi wang bo masi arnisi ke mane kachi patte long an pusta me la sui stes tamme nili nang le don rog lo la si la pu wang bom pen ik pusi da me nili phan nang matha lo je ke kilo na ning hang ola su su po pen ma sing ge nang wan de lo lun ki lun a apir thelong nang wan de lo ma si la pusi pare wang bom ma si recording tamme nang cheng lo stes long tamme long long lun lam jini pen ma stes long tamme long long nili phan ga ching hon pen stes tamme perform phanang hang lo la son si wang bom dam bom lo
0: tangte la lun ki lun nang like pang cheng ke bihe ka hut bolo la sikona ne training ke na son dom
1: training abang ke ini ke la po high school po bang ke en e sita me la mithang ning ke hang pen hedi arnisia ko training mane lun ki lun na bang ke la training ateng lo isi vera lun pasame esame salon la juti hongit লখাই ল জয়সিং টকবি আলং লিচি নিফান নিচিয়াকো মানে হারমোনিয়াম পেন লুন লুনাং থান ল ইসামিস লুন জে পাতি দুনাং পুপেন মাসি জ্যোতি সংগীত সি নিলিফানাং থান ল মাসি কিছি পাতি দুন পুস্তা মি কিচেং সিয়নং ই শিলং দুন ল
0: তংটে পুথনি দিন কার জুকে লা পুহেন ল নাং লি লুন কি লুন কোসন লা পেন কুপি আঠি সি নাং লি নিং কে হাং নাই ল
1: নিলি লুন গে লুন গে লুন লুন ইনিং হাং এ বাং কে মিথাং তা ইনিং হাং ল লাপেন মিথাং কারবি খে ফান্তা চিমাথা পন পেন আর নিসি মিথাং ইয়ং সি লুন লাম চি পা চান পোতে খে দামে আনসু সে মানে লুন লাম পেন দামি চান দুন পো লাপেন কাদো অবে খে পুসি দামে ইচিনি পো আমুক তমুক পুসি দামে লুন কি লুন পেন পিনাং আন পা চিথাং ল লুন লাম আলাং লিতো আলুন আলাম পেন সামি পিরথে দাং চিথাং দুন পু পু মাথা পেন সি লুন দুন ল
0: তন্তে নাং লি পিনাং আনা লুন দুন ল লাসে নাং লি নিং দো মানাং লি জিরকো আন বাগা লুন কিলুন তাঙাসন দোল
1: লা বাংকে নীলি আর নিবাং তা চিমা থা থালো মানে লাসলুন জিরকো আনসি বিহেক পেন নে কিলুন মা লাসলুন বাং আর নিসিবাগ মানে জি হিসাব নাং লাং ফেদি আপর জি চিলং লে তামে নীলি নে নিং মাথা টেংতে দুপ ফারুকে থম প্লি লাসনে দুপ বন দুনাং জীবন বা আপচা তা থেক বা লান কে দোপ সনসি মাথাল বিহেক পেন কি লুন মানে লা রেকর্ডিং দুন থেক লুপ পেন গে হেদি লালো
0: পাংরুম এট লুপ
1: পাংরুম এট লুপ লতে
0: তাংতে নাংলি লুন কি লুন দোপ পেগলো লাসোং বং পেনিলি নিং চিং সাম নাই দো দোগে মাটি লাসি নাংলি কো সলোন বং সিনিং গচিং সাম নাই ল
1: নিং গচিং সাম নাই আলুন বং কে ইনি গে লুন কে লুন পেগলো

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীরতা অযোধ্যা কেঠানাবাং নিলি বন্তি টিমুংপি আসাম একট কাপিচুন লাপেন জাপেক জাহৈকেরাই কম লাপেন কাচিং থুরাহীন আর পুকি ডা মিনিষ্টার অতুল বরা পাতুমি এসেম্বলি আহেম আলং কানিংজি আসাম পেন কাচিজু বাংলাদেশ আজাপেক জাহয় আলং কিলোমিটার ঠংকেবরা নেপকেবরা তকবরা সিরকেব ফ সিরকেব আংকাঙ্কি ননপুর দা ইংথাই ডাংলা লাপু আসাম একট আলামদন কাপিচুন পন আহিন সাই পেন কাচি উতাং জাস্টিস বিপ্লব কুমার শর্মা কাপেকলাং পন কাপিন খাত আসাই কাপেরন পন আফান সরকার কেংকাম ডেং লৌপুটা আলাংলি পাচি নিল কার্যুকে থাক আলং মিনিষ্টার বরা কানিংজি আসাম পেন বাংলাদেশ আজা পেক জাহয় আজাকি কাদো কাবি কিলোমিটার ফারোহিনী রা ট্রকেবরা ট্রকসি রা তকবরা ফ লাসোয়াং বং ধুব্রিয়া হাওয়ার আলং কিলোমিটার ঠংকেবরা তকবরা কেথম ট্রকসি ফাইভে সাউথ সালমারা মানকাচার আহাওয়ার আলং কিলোমিটার প্লিরা তকবরা হিনী কেথম সিরকেবলা পেন শ্রীভূমিয়া হাওয়ার আলং কিলোমিটার প্লিরা তকবরা কেথম

নালি তুমকার বিংদিং কার্যালয় আকাশবাণী গুয়াহাটি মহাবাহু প্রেত আদন্ত আংদিং দাম দিয়া ফ্রাং পিনিয়া সারলামথি আর জেক সেনাং পিনিয়া সারলামথি থেক সের সি লাম থেক থে তে ফাম লাম নিং জে চিরে রেতে কিসুং দু বাফান সি কিপুদা লামথে কেমান পিরথে আথা কাছিরে নাং জি কে লামতা এসনলু লাম পেন হেলু বাঙাফান আনিং কাপারং আনিং কাপাঠি লপেন আনিং কাপাদু লাম পেন হেলু কেথে কি বিদা কেমান লাম কি ইডি অংশি থাপ থৎপু আমাতলে নিংহাং আলিং নিংজে থাপ বারেত কে হেনু লাম পেন হেলু ফারুতা কেলং লপেন ফারুতা কিতুনা লাহেলো থেকথে তাংতে ফাম আসনসি এমেথাং চেদান চেকপো পুয়ালামথে লাসি পুলো থেক সের সি লাম থেক থে তে ফাম পিনিয়া সালাম থে লাপান হেলো

0: Simelo, bui ala amat la si amat ala pu entrance pidun lo ke pidun ching aning kan bang 2008 la sud bang ge long unde de la the all india pen st phan ke thom ben asit ke do amat long unde de la mala si puthon aning kan bang dun tunai pumar soning kan bang long dun chit amat si dun thu long lo
1: ko pon standard pen sile tum hala dun un lo
0: mane 12 plus lo te dun long lo mane high secondary pass nang po High secondary pass der lo te dak apply dun
1: la high secondary hurke ajar sima chok ma
0: ajar da background da me chos da me itum la practical ad anad bang la ppr prang asap bo chibor ipon chat polo te mesen po
1: ele tum ningkan ko anang je la tamosa kursa bangke
0: la bfa ba ningkan pli nang ji
1: anta la master degree bangke
0: la e bang ningkan hini
1: nang le bangke master degree claim at sik non ki ju thulo ke di
0: kalang la
1: anang le subject ko pilo
0: history of art
1: Jala history of arts along bangke kupilo nang litum kecharli bek nang ji lapen nang litum labang so kecharli pen hala i scope mate ku puson sila charli de pen kupisi manji ma ku puson si manang ji ma labang ke theklom ku puson lo
0: oh labang te ining arong me me alam lo geneva nonson art to charli pen ta me i scope abang ke geneva art gallery do lapen museum do lapen teaching line ta do lapen apita geneva nonson commercial na le dunji puita me non bollywood tum noi ta me art director ke kenang sot bainte lapen kali sita me commercial na le dunde puita me la em thang freelance sita me charge up un
1: nang le ke theklong kupson la ile tum kar biang long alo aprang pranang ke pas tanga tum phan ke theklong lapen non ke wang tum phan pejo pejo pen al to metha ke charge apun ji to ma thama mata te go pena wasa ya we mate go pena to si job create pp pro tang te al tum kering sung krung ji punang le kupisi ke matha la
0: nili ka matha bang la an sung se asor ante mane itum art tum ke mane hudai mat mane la job oriented pu phan we kali puita me lai me thai ke men charge am non son jene ba freelance ke claim at tum son si tum da me thang charge up una son si thek lang
1: ইলি তুম কার বিয়াং লং অর্ডার লাসে স্কোপ দো মা
0: লাসো স্কোপ অবাং মানে দো কে দো সিতামে মানে আপাকলাং ঠিক ঠিক দেরা জক আবিদেত আসন জি ঠিক দাম লং
1: তাতে নালি নন মাস্টার ডিগ্রি পাস এলো লবাং সো কবি কপি সিকলে মেলা
0: লাসো আপি বাং এ পিএইচডি এ ফান্স এপ্লাই ইজি ফান্স নিং হাং
1: নালি পিএইচডি কে ক্লেম এ পাতাং অঞ্জি পুনাং লিং মা থামা
0: লান বাঙে চিনি দাম দে এফ্রাং আলাম গে সিতামে নিং কে হাং আিং পেন চুন্দামি সনসি মানে ঠেক লং
1: নাংলি পাস ডেট পেন লবাং সো ডিগ্রি লং লক পেন কুপিসি কি ক্লেম জি পুসি কি মাথা ল
0: লাবাং কে ডাক ইতুম জং সি ইতুম মে থাং কার বিয়াং লং লা গভর্নমেন্ট দুন তামিয়াং কি চিরাপ দুন দো বিতে ইতুম ডাক মে থাং আদি মা তামে ইসি ফর্মাল লাই সি আর্ট স্কুল বান্তে আর্ট স্কুল পু ইং পুমে লা সো আর্ট স্কুল লং ইং পুলো পুলোতে ডাক আর্ট আর্ট টিচার তুমি তানাং পো প্লাস লা আর্ট কে চার্লিও সোমা আনিং কে হাং তুমি তামে দুন রং পো লা ডাক পেন নো তে মো এন্ট্রেন্স আ হং তামে পুরি দাম ফান হ হ কলেজ তামে এপ্লাই দুন মে ল লা ডাক পেন
1: আতে নন ইলে তুম কার বিয়াং ল রং নাম লে পুতং তে ডিফু হেল রং সপিল লা পেন ডিফু লং কে পেনাং আন লা পুসন আর্ট স্কুল দলো তাতে লা বংশ আর্ট স্কুল মুখা কে কুপন উসমরা তুম থেকজি কুপন ইন তুজি পুসে স্কুপ দজি পুসন লিখ মাথা ল
0: ও লা ডিফু আমাদ লা নন আর্ট স্কুল লাই কে দোয়া ব্যাংকে মানে জাস্ট ইসি বেসিক লাসন উসমার থান ইসি আ ট্রেন কিপি আফানাসন সি থেকদাম লং জে তামে আউ সুমার জং সি আনিং হাং মো কে থে আনতা আপিয়া পোতুম লাং দুন পুলুতে জাপন মেলা আহি আহি জনসন আর্ট কলেজ বিতামে দা গুয়াহাটি মাতা দো শিলচর ইউনিভার্সিটি বাইনতে দাক তে বক হেড লা নন্সন পলা বিশ্বা ভারতী ডাক তা দো প্লাস ক্যালকাটা লং বান্তা দো গভর্নমেন্ট আর্ট কলেজ রবীন্দ্র ভবন বাইনতে জে জে আর্ট স্কুল অফ মুম্বাই তা দো লাপেন এম এস ইউনিভার্সিটি বরোদা লাপেন দিল্লি লা ইসি ইন্ডিয়াং কাং আলং লাসো নিংহাং পুত চার্লি দাম মানে দো লা ফাইন আর্টস আহিন না
1: লা ডে টু ডে লাইফ অলং মানে ডেইলি লাইফ অলং লা ফাইন আর্টস আহিন কু পান কাচিরা দুন থেক লং লনলে
0: মানে লাগে না হোক সিতামে দোলো ইতুম চিনি দাম দে দেট চলো জেনেবা ননসন আর্ট লাং দাম লো পুলোতে লা ননসন লাপু কিফির কে থাক না তালো ইনুট ক্রিয়েটিভিটি আসো জয়নে সিবাং লো প্লাস আকো নন লা ডক্টর পুইতামে ইঞ্জিনিয়ার পুইতামে লা তুম নন চার্লি বমিতামে লা ইনুট আর্টিস্ট নাং দোকক লা লিওনার্দো দা ভিঞ্চি 15th century Renaissance ইতালি লা সো আর্টিস্ট কার জাপ আজয়নে

0: pen inu scientist amain pen a jok non itu thek dam long lo la ko sono e bangar lu study non doctor nun ka chini lo je a phek la son a ang por la son ban a vibong la son po ban dare piko anduma ar thu ko son ma so inu artist a join ban je ne bala helicopters non pangjar poi life pens tame nut artist nut creativity ki do join ne si tum pir thelong etame tum ma ke joy ke long
1: ta thelong la painting an chot kali bo kanang ji bangke
0: kali painting an chot lewathe isi art bulote la pen arjan khilok afan chotta kali athe mane art bulote itum ha na mahang thek dead pen itum pencil ke otcheng bainte chok ke otching pen tam itum ka siri tap ka sir bu scribbling pula vantel high pen si itum art nang ke ching dark pen si itum charli thuji mane art apra nang od det si charli thuji mane art ke munitum long ma du long ta dos ta me itum chini dam de asun si man der lo la si mane non bangke la ke mane non chini pobo se ning ma thala
1: kelang dama teng ni pudang te ilitum da karbiang longar loke karbiang bong pena bangke fine arts na thu ka charli master degree ka charli bangke ing ar piglang pusi e ke theklong e nang li ke theklong ko an lo
0: in la bangke ing ar wing asun je thek dam long la the mane non la an so se idum karbi arap tum mane non coming up generation la tum ta nak dun asun te charli asun te fine arts na itum mithang itum da ka dimbang pe itum mithang itame মানে দু আসনতে তুম আভেরে কাপ নাং নিল জেনেবা ননসন ইনু সিরামিক্স না পেনাং চার্লি তুম ডাক মেথাং পোট্রি স্টুডিও দো প ডাক মেথাং আর আর্লিং তুম যেটা আমি চেনাম প তুম আর্লিং তুমি না বনায় পোলা মোটিভ ডিজাইন পেনা হিন বাইন তেলা পেন কালি পুই তামে তুম মার্কেট লং কমার্শিয়াল লং তামে দোল বা ফাইন আর্টস তামে কি হুম জয় কে প
1: non il tum arje klang dong thek dam long jili putang te di forum su pia long hala recreation park long ta hala da pena ana murti dolo pena ana thek pia long ke hong thek long lo la pena da ithiang bong ta arlang the tum akum lin thek long lo la hai ta nang le tum pen kachara ke thek tum se ka samar lo
0: kalang lo la bangke
1: ante non ili tum lang dam le putang te hala recreation park long bangke erong thek pi do hala bang so thek pia long bang pena an ও টেক ও সো লাপেন তে মং লাহাই কে পারদন থেক লং লো লাবাং সো থেং পি মু পি জো পি জো পেন কি থু জিয়াং রিং লাপেন কে আসার নুং কোন মা কি মিনাং জি লাপ আন মে মে তাতে মাজির কি ডিং আন কি বি ফান প্রোতান তে কোসন সি ক্লেম নাং পয়লি তু
0: লাবাং কে আর লং সাং টি পেন নো তে মেসেন বল লাবাং কে মো আর নি কি ডিং আন তা দপ
1: আতে ইলি তুম মা গপ্রে কে প্রে কে মুনি তুম সেন নাং কে পলাং জি আফান আকে মে কে মে আকে থে পারগসন সোমারলা মানে পিনচংরা লাপুসন আমূর্তি লাপুসন আর লং কে হং লাপুসন ইঞ্জিন আর লং পেন কাসেমার আসন আসন সেমারটি মি উজি পুসি জেনারেল মানে তুমি থেকে দাম লং কে অং নাহলে কু বেশি পুজি
0: কালাং ল লাবাং বনাই লো পোলোতে জেনেবা নসন লা টুরিস্ট এট্রাকশন তামে দো কো এসন পেন বাংকে প্লাস ইটু মেথাং কালচার ইসি আইডেন্টিটি সিতামে দাক দো দুন কো লাসি ইটু আর্ট কে না হোক সে তামে কাচেরাপ দুন দো লাসে ইসি ইম্পর্টেন্ট ল লা বাংকে বলা লা পুয়া হি না বাংকে নন বনাই লো আজার লো পুলোতে ইতুম টুরিস্ট ফান্ডেড কে ইতুম মেথাং ইতুম কার বি তামে চি চিনি পো
1: না লিলা পুসন জং জং পেন আর জান কি হি পেন তামে মতে আসন আসন মূর্তি কে সমার পেন তামে নানে নে কে পাকলাং লা পুসন কেলান দোলোমা
0: ও এক্সিবিশন দোলো লাবাঙ্গে লাবাঙ্গে আইসিসিআর পুদো লাবাঙ্গে ক্যালকাটা লংমান একাডেমিক অফ ফাইন আর্ট পুলাতা ক্যালকাটা লংমান ইংগে আকো দুটুলাং বিরলা ফাইন আর্ট একাডেমি আর্ট গ্যালারি লাতা ক্যালকাটা লংমান লাপেন আকো দুটুলাং ভিজন এন্ড ক্রিয়েশন লাবাঙ্গে দার্জিলিং ডিস্ট্রিক্ট আর্লো কার্শিয়ং পুদো তা এক্সিবিশন দোলো নিঙ্কানে থম প্লাস আকো লা মানে ভিজুয়াল আর্ট পেন মিউজিক রিলেটেড লা বাং টি এন্ড ট্যুরিজম দার্জিলিং ফেস্টিভাল লা সোটা পিদুন
1: কারবি খাই তো মফান ইলি মেথা কালচার ইলি তো মেথা আজু তাং আজু বা ইলি তো মেথা হা চেং চেং পেন কুপুসন চা মুটি কি দো মা কুপুসন সি নাগে প্লাং মা লা কা দো কা ওয়ে ফুর কি মোসন রাত আং নু কা পাক লাং জে ফানাং লে নিং হাং মা
0: নিং হাং কে দো মা দু তা লা মেথাং কালচার ফান কে দো লা বাং কে নন জিনেবা নন নীলি নন হেডলাং ইসি ডিসার্টেশন লাবাঙ্গে কে পিটাং লাবাঙ্গে দ্য চেঞ্জিং ট্রেন্ডস অফ কার্বি ট্রেডিশনাল টেক্সটাইল আর নাথুবাং সি এন লাবাঙ্গে মানে নন ইতুম কন্টেম্পোরারি

0: at present itu aku ko api di amang pen non kosong sinang ke cilar ma kubi pos sinang cilar ma la cilar det pen angring kupi lo ma pula ta mane kamata dam mane si arsik krung ason tek dam lo
1: me pek lo ompu nang le lakad do ko lam ke than e pachin tek apo tante indum kasinia teng le putang te ile tum kar bianin supiang bong pen कला भावना विश्व भारती यूनिवर्सिटी शांति निकेतन वेस्ट बेंगल अलोंग पेन मास्टर डिग्री अन कचारली आंग डेंग नाम पाखदेट पेन के बांग के आरो संबंग गता हुंते नांग ली सीके चेंग सिलांग पुले पुदाम सिता खेनो पिकली काली बादी
0: काला काला
1: निंकरों पिकलां लो कुरवां थू नॉन की थुर्मियों सो मारा फान बांग बांग खाये सोन फाइन अर्थ हिन कबा प्रांग रून थेक जे फान नांग ली हिन पेन कुपीक पिन खाद जे
0: লাভাঙ্গে নন কে চিং সি লাংডাম লোভে জেনেবা নন মিউজিক নাট পুইতামে বাইনতে এস রাইটার পুইতামে বাইনতে লাপু আর্ট মানে আর্ট লাভ ড্রয়িং ফান দেট লে মানে আর্ট পুকালি মানে ইসি লা নন লাপু ইসি লাপু ডান্স নাট পুইতামে বাইনতে তুমি থাং ফোক আনাই তামে লুন থেক সেরা তুম পুইতামে লাতা ইনুট ইনুট আর্টিস্ট ল লাতা ইসি রেসপেক্ট পিনাং জি ইতুম আথে ইতুম এনে ইনিং হাং পেন লুন টাপ টাপ আরে তা চকচে আথে মানে ইসি ক্রিয়েটিভিটি ডোলব দে কোসন সে লানন সন মুভি লয় তামে কম্পোজার তা হ লাই পুইতামে বাইনতে লা কোসন না পুপলা ডকুমেন্টারি না তাল লা পুনা তাল মানে লা ইসি ইসি ক্রিয়েটিভিটি কে নাং সন না হক আহিন না সি তামে জেনেবা লো চার্লি পেন ডাংলক মিথাং সন সে ওন ক্রিয়েটিভ রাইটিং কোসন সে লা ইতুম মিথাং বেনি টক টেক লা তে লা তাই সি আর্ট লো মানে লা এস এ জেনারেল না হোক তা আর্ট কে দো মানে আমি নন লমা পিয়ার থেকে দোর কে দো নাই লো ক্রিয়েটিভিটি মনে তুমি না হোক আনি তামে লা সো ক্রিয়েটিভিটি কে ইসি কে নাং সট এ লা সো ক্রিয়েটিভিটি মা দু লং ইতামে দো সিতামে ইতুম এমে থাং বাং সি ডিসকোভার দাম ঠেক ঠে দেট আতুম দো ও সো জয়নে সি চিনি দাম দে দেট আসন তামা দু লং ইতামে দো
1: মে পিগল ইলি তুম কার বিয়াং লং আর লোতা পেনাং আন লাপুসন আরসহিন anong nam ka chithang penang an thek long lo bisaralam apranga bangke ba khai pustame ke do ke li tuma dim pinang pon brian chin hatat khlang lo la pen ke soiten roterang e deben timu la pen agustin rongpi alang le tuma phanang le ko songsu ke thek long lo
0: মানে ঠেকলং পেন মানে নিং আরং আসন দলো মানে ইতুম আরলেঙাং বং পুইতামে আবে পিন কে কালি নন তামে আহং পেন মুনিত বাং ইতামিন বাং নাং কিরি কি নন বাং কে ডাইরেক্ট কে বাং নাং কি লাইন কে নন লা মিউজিয়াম থ আর্ট গ্যালারি থ নন লা সন আদিম সন কে বাং কে নাং রি নাং কথে তুম আর্লিং থন কাছিনি পাপ্রাইম বুতে লাহাই আদিম লং সি বাং রি দাম পাপ্রাইম আথে মানে হাদাক দাম লোতে ভিজুয়াল পেন ইতামি আমেক পেন থেক লোক আন্তা মানে আন্ডারস্ট্যান্ডিং দুপ ও লা সো ট্রাইব কে লা সন চুক্লেম চোদাং বাইনতে সি মিউজিয়াম আর লইতামে তোমার কোকো হরমু তামে ডাকবি ডিসপ্লে পেন লাংডাম লোতে ও আমুকা মুকা আর ট্রাইব কে লাসন নন্দন কার্বি আর ট্রাইব কে লাসন তামে বাঙ্গে এনে কি রিদাম তাপতে দেয় তো ওয়ার তহ নানে দোকান লমকে লাহাই আদিম ইসি মানে ইটুম কার্বি আংলং যে তামে ইসি কি বি ফান মানে ইম্পর্টেন্স পিক নন মিউজিয়াম কে দোলো ওয়াইফাই তামে আর্ট লাংডামলো পুলোতে দাকে ইসিয়া বাউন্ডারি আবে ইসি রেস রেশিয়াম আবে দাক না হক সিতামে ইতুম যে চারপ্লিন আসন বাইনতে ব্যাং সিতামে ইতুম হান সিতামে হদায় তা ওয়েলকাম লাজিলা সো আহিন না পেন বাংকে ইতুম কাছি লাংসিলে লাহাই আবে
1: মে পিকলো নালি ফাঞ্চুর উপর পিকলো কার্বি সরলং বং পেন কে চেংসি মাস্টার অফ ফাইন আর্টস কেচারলি কে ঠেক কে বাং কে লাগে এলি তুম কার বিয়ে খায় ফান আর নাম কে মে কে বান বসনে লি মাথাপো তাং তেল তুম এক কাচিং কি কাচে থান কে লা পলিংটন কলো না কার্ডম
0: কার্ডম
2: লাপানাপোর নাংলি তুম ফাইন আর্টস আপু থাক অম্ফু তরাং পিপেন জিহু চিপুত আলাম জির আর জলংতা

0: পিনি রং রু বজাই মেঘলাকে বিক্রম কার চে ফু থাকলে চিংকি চে থান লোনে লাসি ক্লার ডাক পেন কাপাচি নি জি আফান পুরা বিক্রম কার চে থেক সের ব্যাং ফু আফানসি চোফাইগলো আলাংলি মেন লাকে স্যার মুকেশ তেরং কাছো ফা টেং পেনসি আলাংলি স্টুডিও আর লোনে নি টাংলো আফ্রাং সি নাংলি ফান আকাশবাণী ডিফুয়া হিন পেন কারদম পাজিরিগলো
1: কারদম
0: তান্তে আফ্রাং সি আলাম থেনিলি না আর জুইগলাং নাংলি কমেন টু পেনসি বিক্রম কার চে গাপাং চেং দুনিগলো লাপেন কে লাবং সো বিক্রম আর চে জি দতে কুপি সি কে ক্লেম নাং প
1: মিতম বিক্রম কি এ কার চে লাগে বিনিং পেন নিকান গ্যাপ লো ক্লেম তাং নাসি কে ক্লেম জি পুলো তাং তে প্রাং সি কে আলং লে লাং নাম না লাং আলং লে লাং নাম পোল সে আলং লে জং সি নিং ডক লো চক লো লাপু গার নি কি বিন লো পুলো তে নিতম দক রিকাং চোর পো রিকাং চোর এলো পুলো তাং তে রিকাং থি পো লবং সারি কাং ক্লু এলো চকলো পুলো তাংতে নি তুমলাসি আকু পান থুপো পান ডেট পেনলোতে নি তুম আকু লবংস বিথি রং আকু রদ থুপো বিথি রং চে বান থুসি নি তুম ই পো
0: তান দিলা বংস আবিক্রন ক্লিম আর চে জি প্লোতে লংলে কে কুসন জি কি বিনাং পো লংলে আদুক মা মাতে কুসন ল লাগে
1: আগে মিনে কে লংলে হান হেলো পিনিলা লংলে সংতি জু ইলু পুলোতে গরম পো সোদের পো আদিন লংলিং হান আদিম ইলো পুলো তে লাগে আদিন দা দু উলো লাপেন পিনান আর বিগে জাং জি গে লাগে খাং উনলো লংলি সং তি জু কে জং সি ইলো পুলো তাংতে বিনে আর নি চিকলো জন নি বা চিকলো জন থম লাপসন আর নি সোলো পুতে আর রং নাং ক্রেং পো আর ভু নাং হে নু পো লাপসন ইয়ো
0: তাংতে আকলিম জং সি বিজি ব্লোতে লংলি একাং থের হয় লাপসন নাং পোবো ইংসাম দপ নাং জি
1: লা কে লাপুলো নি তুম কি ই আলাম ন লাগে নি তুমলা জাখং আজি ক্লোসি রত নাই ল সফট কে জাখং আক্লিম লপেন আমু পোকে আবেল মুঠে আর রং লংসি এন ই ডেট ফিট নি কানহিনি বা নি কান সিয়া ফিল তে লি তুম রত বহ রত পোং কে লাও সা চিলি ওয়ান পোকো না সিয়া কাং সাম কে লং মা মানে আ চিলি কে নুনি দা জি ফা হাদাক সিন লি তুম বি পো লাপুলে
0: তান্তে বিক্রম কি একে আজাদা লং লিলং তা চক মালা ইংলং বা লাপু হেম আদুংলা ল্যাংকে দো আজোদা এমে মা
1: লাং দো জো কে লাকে ইনু আথে লা লাং পেন চি উনে উ সিতামে লাং আবি বুদা সুলি লি লা সো হা রুমকে লা বিথি বাং লাং আবি বুদা সুলি লে মানে লাং দো বুতা লাং আজু বুতা ইনু লা সোনা ইয়া মানে ইং সাম দপ নাই বিথি গে ইয়া জো কে পেন ইং থির উ নাং ই কে ক্লেম কে দাম কো সন সি লা কে টের কে এর থম বাজার দাম পো বাজার পেন হাত পুত চে দাম জুই লা বসন তা হেনু আথে কি সু হেনু দাক দু কক লা পুয়া
0: বিক্রম গে নিংকান কো আনবেন সি কে ভি লং লং ল
1: বিক্রম কে পিনিং ইংসি আরুম পান এট পেন ই দু লোপ লং তে থিং পি তেং নং পো থিং পি তেং দা লপোতে পিনিং কে চোলং নেলো সিতা মুনিং পেন কে চোলং পো মুনিং পেন কে ফুটক্রেনি ফুটক্রে থম আন থুর পো কে চোলং পো নিকান হিনি পেন তে চোলং ল
0: কুপি আছে ক্লোজ জিয়ান তে বিক্রম কি ই কে মিন নাই ল
1: জাখং আছে ক্লোজ জাখং ল পেন পাই পাই আছে পাই পাই বং কে এলা পেনে পুলো দুর্গা পূজা নাং লে লেটি কান তা ই কি ইমি সিতা হালা সুকি ই বাংকে বতর কে দেয়ার লো তা জাখং বাংকে বতর কে ফ্রাব লো হালা কি ই লং বাংকে ই নি কান তা সাব কে লং পো
0: তাংতে বিক্রম ফান্তা লাপু হো অর কি পি লাপু সন্দুমা
1: হো অর বাংকে বিথি কাম কে পি নাং নে হো অর কি পি আতেং লো লং লে কি নি লং লো পুলো তাংতে তা থিং পি কি তেং আমাম আরো লাউসা থিং পি সিলি তুম আর কোন পো আসা তিং রি বুই পো লাপু সানসিনে তুম কে ক্লেম
0: নাহলি তুম লাপু নাং মিথং কার চে চট মা মাতে লাপু হালা আকলিম কি বিয়ে পতা জর জর মা
1: আকলিম এ জর জি নি তুমলা কার চে তাং পট আর রং রত রং রত দেলতে কে খাই তা ফ্রে গিয়ে গি পেন খাই তা খাই উ জি লাপেন আর রং রত রে পেতে খাই তা খাই কি লাপু ডিং ভরে জি রে রেট সনে যায় হ্যাঁ পঙ্গে হালা সুহত কি চুলং পা কে লং ই বাং আলি বাং কম হেক নিকানি নিয়ে ফিজং সি আর রং রত এলো ফুলতে হালা কে খাই লাপেন আর রু আর রু কে চান ফ্রে যাম সে হালা সুহর বাং কে লং বাং লং অং চেট লাপু
0: তান্তে বিক্রম কি একে কুপিয়া থেং পিয়া লং সি কি একে মিন নাই ল বা কুপিয়া লং সি কি একে মিন নাই ল
1: বিক্রম গে লা জাত থ মা থিং পি লং বাং হেনু খ্রাং লাপেন কান্দেং জং লং থাপেন থেবং থর লং খাই কি খাই লি লাকে হালা তুম কার লি তুম নিং ডক পি লা ইং কি ইং কেট কে চুই ফনা নিং ডক পি পোলা তুম আতিং রি পোদা চিল আং বং পোস্তা রড রে লা তুম হেদি

আকাই হটপেন ছি লাবাংসো আংথুনকে বাং পোতা একে থান বাং দোদো হালাসো হুট আপ্রাণচি এন্দে দাফি আমো কাছি বিপরা বেংবয় আথেং পিবেনসি জাম্বিলি আথন কেসয় লপোসি ইলতুম ফানি থান থান লাসি লাবাংসো আপুথাক ইলতুম লুন আরজুকসে না জাম্বিলি আথন আলুন লাবাংসো আলুন কিলো না বাং কাসাং বেপি তো তাংটে আরজুসে না জাম্বিলি আথন আলুন

0: মুখ্রাং তেরাং কে তকা আলামজির আর্যক সেনা কেথানাবাং হারবামন রংপি আর্যক সেনা দাবাংসো আলামজির
1: জাঙ্ক ফুড লপেন ফাস্ট ফুড কিছু পেন এক এপ্রানাফান কেনা হক জাঙ্ক ফুড লপেন ফাস্ট ফুড পুকি নন মালম মাদুতা চিনি এলি তুমি না আলাম পেন লার এট মুভি সিতা জাঙ্ক ফুড লপেন ফাস্ট ফুড পুকি মনির আতুম আন পেন বেহেরা কিছু তাপ আসন লপেন সোদাক দাক আসন কিছু তাপ আফানসি কিপুদাম নন পিঠে কাই কিমিয় হুৎকে সোমিন্দার আলং নাহক অরং সুপি আলু হিথি বরওয়া লপেন পেনাং আকুলাত আলং জাং ফুড লাপেন ফাস্ট ফুড লংপন লাসো কিছু হরমুকে টং সেকট সি কাসেলাম লাপেন আহওয়াত লং পিক আপট সি কে অং দিং আমি আতুম কিছু আনিং হাং ও আরং চিপি ও লাপেন আদর জুম ও আপট সি কিছু তা চিহুং ও জাং ফুড লাপেন ফাস্ট ফুড কপি ল জাং ফুড কে আহওয়াত মে ও জাসেমেট আকিথু কে দক পেনসি কাসেলাম আপট চুচে পুকে চিতরক আসন বেন লাসো অলং ক্যালোরিস অর্থাৎ ও সিনি ইংটি দুজি সিতামে এক কিমি আফান কিনাং সব নিউট্রিয়েন্টস আমুখা কেলং জুম্পিক সনসি চিপস ক্যান্ডি চকলেটস কোল্ড ড্রিঙ্কস সোদা লাপেন আসন আসন প্যাকেটস অহরমু হ্যাহু হ্যানলো ফাস্ট ফুড কি কাসিলাম প্রাপজেন লাপেন সোদাক ডাক সে চলংজি লাসো অলং কার্বোহাইড্রেটস ট্রান্স ফ্যাটস লাপেন সোডিয়াম হেহু আমিনা আমাৎসি দককজে সনসি বার্গার্স ফ্রাইড চিকেন পিজা চাও মোমো হেহু হ্যানলো বনসে তামে জাঙ্ক ফুড লাপেন ফাস্ট ফুড আকেলে কিচু পেন পিয়ঠে অলং মনি দাতুম অক প্রাণ আফান থে দং কে নাহক আংথেক দোতাংলো লাসো পুথাক রিতার্লিপ আতুম কাপিন খাত আতেংকে কাইকি আমাৎ জাঙ্ক ফুড চোবের লুটে প্রেক জামাকে সো লং লক তুটি লাসো আংবং এবং আথু কে বাদ লাপেন থেপ্লাক ইনিং আকেসো ডায়াবেটিস লাপেন কাপ্রেক আকেসো কে পাংজি হেহু হ্যানলো জাঙ্ক ফুড লাপেন ফাস্ট ফুড কিচু পেন অক প্রাণ আফান কাহেনু লাপেন আকেসো আসন আফাই লাকে এক আর্ডি লাপেন এবং আথু কে বাদ জাঙ্ক ফুড আলং ক্যালোরিস অর্থাৎ ও সিনি পাদক ও লাপেন অক প্রাণ আফান কিমিমি নিউট্রিয়েন্টস কি দুহুব আজক এক অথু কি বাদ পেন এক আর্ডিক সেং টিটি নিং ইংথিং কিসু লাপেন স্ট্রোক আকিসু কাই আমাত ফাস্ট ফুড চোবের লুটি ইংটি লাপেন কিমিমি কোলেস্টেরল আজয়নি পেন নিং ইংথিন আরলু কেসু চিমান উন লাপেন এবং আরলু কেনাং জি পেন আবাদ সোডিয়াম কিদু আজয়নি ব্লাড প্রেসার কার্লু পেন স্ট্রোক মানডেট অ্যাথেক টাইপ টু ডায়াবেটিস ফাস্ট ফুড লাপেন জাঙ্ক ফুড কিছু পিক আজয়নি পেন এবং অলং এভি মাতে ব্লাড সুগার লেভেল কার্লু দুজি লাসনসি টাইপ টু ডায়াবেটিস আকিসু কেলংজি আংরিং দু পক হজম জি পেন পক কপাথান ফাস্ট ফুড লাপেন জাঙ্ক ফুড চং তে আজের কেদিং পক হজম জে ডেটসি পক কপাথান লাপুসান আকিসু দককজি লাসু অজয়নি পেন্তা কাপ্রেক পক সু ইট কচকর আসন দুজি নিং শিকসাক ইর এক কিমেসেন নংজি আফান আকিনাং সট নিউট্রিয়েন কেলং লি আজক এবং কেদুনু পেন নিং শিকসাক ইর লাপেন কার্ডিসেং পেন ফু কেদুনু আসন দুজি নিউট্রিয়েন কাদুরে এবং অলং নিউট্রিশন কেনাংজি আতেং কাদুরে লাপেন ভিটামিনস মিনারেলস ফাইবার কিজুম আজনি পেন লাখ হাফ আসন দুজি ইসু সুকি কিছু লাপেন ইংহো আর্লু কেসু জাঙ্ক ফুড আলং সিনি কিপি কেপা অং লাপেন কাপ্রেক আকিথু আসন কেপা টিপ আজক সি ইসু সুকি কিছু লাপেন ইংহো আর্লু আকিসু হেহুইতা কেমান মাথা প্লাপ লাপেন মাহুবি জাঙ্ক ফুড কিছু কিলিট আজয়নি পেন মনিত আতুম কেমাথা আর্ডি কচিপি থেকথে পেন মাথা প্লাপ লাপেন মাহুবি তিতি কপি আপদ সে জাঙ্ক ফুড কিছু সে চেতরক ল আনাম কি জুম পেন কেলং জয়কে জাঙ্ক ফুড কে নাহক তলং জয়কে আদর জুম হেক লাপেন আকি প্রাপ পুরা মুনিত আতুম লাসি কিরি পাপ্রাং কিছু আবে কেদু জাঙ্ক ফুড কিছু কিচেং পেনতা কিথু কে দক কিছু মে আহবাত কিছু লং পেনসি আফি আনতা কাইকে কিছু জি নিং থাপ এ লাসু অজয়নি সি মুনিত আতুম

0: chikhang chitorok lo ke panang phan ke pachata jang food ka selam companies atum alia phan puran jasemet ove kimi atum phan arlensi ningro chop ki pachor e pen pachata ajok jasemet okpran ki messenger phan kapre kichuason ke panung kuk titilo kichu long kithu ke dok ke pangwi pen kichu hawat ephong kelong tangpen kaiki kichu ji ninghang e artificial mate monit atum kason se a flavors hai kipaju dunpen kichu hawat pabat si monit atum kichu chi de ji afan kachikhang chitoro tangte kason lo junk food lapen fast food kichu kipajum po okpran ki messenger afan ajer so alam junk food kichu angdeng ka chibi junk food kichu kipajum angdeng ka chibi afan arniwang kichu kijun angbong pen phan kep unbox si chuchot nangji angton kichu mi kichu lapen rd kipi angton okpran ki messenger afan thesere han an ason abang si kichu paong nangji ahoma long kitok porhi nangji okpran afan kimiu kali kachibin et nutrition labels amukha ahoma long kitok lang pamisi ingbai nangji hemalong ka selam ki chu ason abang si ki chu rd pinang ji lasi e ok ki me apan nutrients ki long ki ong fast food ki maintenance pen si ki chu chot ji apan si e be chi binang ji amut pi alam ki junk food lapen fast food amokha ki ki chu ki jun lapen ki long awar sai ki joy ki sitame ajak ding klo ya hut an e ok pran apan ki heno dokok titi lasi elitum ke matha ardi chipi ponangji muafi keso ke pangji lapen okke heno ka vedya ji afan kaikita kacheri pensi chujun nangji
1: lapona pona litum lamji rangdeng along mukrang terang ketok alamjir harba mano pi ke than aje iglong tanglo lamji rangdeng ke laponsi kangtonilo lake akasvani dipu adun thudam thilo nang chupang reng cholana angdeng labangso angdeng along phaga kisu mate african swine fever labangso putha doctor sabnam ingtipi lapen hudbang phandar teron atumang bang chu chiput arjeksena labangso chu chiput ke akasvani dipu along pinisi kapachita ki cheng totang te arjeksena chupang reng cholana angdeng along phaga kisu aputhak chochipot
2: aprangsi radio karjuarad anaphansame nilihin pen suri suri ningkang samakardom pajirikla pininga chingki chethan ponji labangke non malam longhong awor aputhak si chingki chethan ponpo lasi labangso aputhak chingki chethan ponji aphan pura inoda bangphi doctor sapnam ing tipi aphansi chopha ponlo alangli saminon nilithengno sidolo কারডম না পাজির ইকলা
3: চোরলো নাংলি তুম নীলি ফা না চো ফাপত নীলি হি না থু পেন দা মে নাংলি তুম কা দো কাবে ফা দা মে কারডম চি পিলো
2: পি নীলি তুম কাচিং কি জেথান জেলাম থে থে পি বাঙ্কে নীলি থান বাচি নিলো লং হং আওর মতে আফ্রিকান সোয়েন ফিওয়ার আপথাক সিলি তুম চিংকি পাচে তাক পন পহলাসে আফ্রাংসি নাংলি ফান কার্জু পন জেলাম থে কেলা পুলো লাবাংস আবুর কুপুসন সিনাকে প্লাং লো
3: নন্মা লোম লা লংহং আবে আবুর কাছে থাং ফ্লুপ কে লালো আমে নবাংকে আফ্রিকান সোয়াইন ফিভার পুয়া কেসো কাপড়ে কাপড়ে গা কেসো তা লংহং লং ইলি তুম থেক লং বা আফ্রাং বেন তা পিনে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার টাংহ বা বেলেগ বেলেগ আকেসো পিআরআরএস লাহাইতা দুবমলো সীতা মে হালা হাই আবাংকে ভ্যাকসিন দো আমাশি ইলি তুম কন্ট্রোল উন্দেরলো সীতালা নন নাংকে ক্লাং থু আ ভাইরাস বা বেমার আবাংকে লাবাংকে আফ্রিকান সোয়াইন ফিভার পোয়া মেন পেন আমাশি ইলি তুম চিনি লো যে লাবাংকে হা আফ্রিকা ডেট পেনসি কে কে মানা বেমার সীতা মে নন আবাংকে পিঠিয়া ডাঙানটা নন বাংকে লাসো বেমার বাংকে উমফ্লুপলো আর নন বাংকে নাহকতা লাসো বেমার কাবি পুবাংকে ইলি তুম কেবা আবিলো ননকে নাহকতা লাসো বেমার দোলাবলো লাসন থাক থাকসি নন ইলি তুম লাদাক কার্বিয়াং লং সীতা মে লাসো ভাইরাস কাডিটেক লং দোলো এলং লং নিয়া দিম লাসি লাসো ভাইরাস আবাংকে আ ভাইরাস আমেন আবাংকে আফ্রিকান সোয়াইন ফিভার ভাইরাস বলো আন লাতুমতা আ ফ্যামিলি দো লাসি লাসো আফ্রিকান সোয়াইন ফিভার আ ভাইরাস আবাংকে আ ফ্যামিলি আবাংকে এস ফার ভাইরাই দি পো ফ্যামিলি পেনলো আন লাতুম আবাংকে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস আন লাসো ভাইরাস বাংকে ইংরো পেন্সি লাসো বেমার বাংকে কেচান
2: ও
3: লাসিলা ইংরো আবাং লং হং ফান চেকপো লাসো আফ্রিকান সোয়াইন ফিভার আভাইরাস কে দোতাং বা বেমার কে দোতাং লং হং ফান লাসো ইংরো বাং চেকপো আন লাসো ইংরো পেন্সি আংকো আলং কাপ্রেক লং হং ফান জংসি চেক দাম থু পুলোটাংতে লাসো ভাইরাস বাং হালাসো লং হং ফান্তামে উন্ডেটপো আংকে এফংলে লাসো আভাইরাস লং হং বাং আরলোকে দুলু পুলোতে এংকে আকাপ্রেক আলং হং তুমতা লাসো বেমার কে লং দুন কে চাত উলু আথে মানে লা আং হোপেন আং ক্রয় পুনয় আমেক্রি পুনয় বা আনাপ পুনয় লাহাই পেনতা লাসো বেমার বাংকে আকাপ্রেক আকে মেসেন আলং হং তুমলংতা চি উনরাব দে লাসনলো লাসিলা আনা বাজো পুনো আমি ক্রিপেন্স তামি হাই চি উন দে আং থে পুনো লাসনা জালো
2: লাবাংসো কিসু মতে লা আফ্রিকান সোয়াইন ফিভার কমেন্ট অফ পরমে লমজি লাবাংসো কিসু কে কাং দাং ল নিংক্রেং হুত লপুমা মতে বারে খা হুত মতে কায় পরার নিস তামে লাবাংসো কিসু কে চলং উন
3: নিংক্রেং বা বারলা পুপেলো লাবাংকে মানে আজাদ পোর্টাল সো বেমার বাংকে চি উন দে আজালো লাসি লাবাং নিলিপি রাত ফান পাচি নিকাং তুং বাংকে লালো যে লাসো ভাইরাস বাং ইলি তুম কে পাভির সুং পিক
2: ও
3: আথে মানে লাসো ভাইরাস এনভাইরনমেন্ট লং বা ইলি তুম নন দোবমা কে বা লং সেটা মে লাবাংকে ইংটাং ও পিনাং আনা ডিস ইনফেক্টেন ইলি তুম ইউজ পুসিতা মেলা নর্মেল যুন্তু ইলি তুম ইউজ বম লং হং আর ওইকে সাফা হেদি লাহায়া ডিস ইনফেক্টেন পেনকে লাসো ভাইরাস বাংকে থিথে লাসো বাংসি ইসন আকিসুং ক্রুংকে লালো ইলি তুম ম্যানেজ উন এডেট লাসো আকিসু হেদি আন আলোগত লাবাংকে আ ভ্যাকসিন আবিলা আংকে যেহেতু লাকে ভাইরাস পেনকে কিছু উনা বা কে মানা আবেমার পিনা পৎসি লাকে ভ্যাকসিন পেন পেতে ইলি তুম পামি উন ই আংকে অল ওভার মানে পিঠে আদাং তা আনা সাইন্টিস্ট তুমতা নন আনসিতা মে লাসো ভ্যাকসিন বাং সেলাম উন
2: ইডেলা
3: লাসো জয় নিল আংকে নন বাংকে লা এনভাইরনমেন্ট লং নিলি নাংথান লো লা রেজিস্টেন ও পুহেদি মানে ইংতাং ও লাসো ভাইরাস পাং হেদি লা জংসি ইলি তুম লং হং থাত পোমাতি কাচি উন মানে কোসংসি পিরথে আদাং চি উন ফ্লুমা আলাম গে লালে হে মানে নন লা কেনে বেপারি তুম লং হং নাঙ্গে নামা তুম লং হং পনপু লাসো লং হং জংসি বেমার আফ্রিকান সোয়াইন ফিভার কি উনতাং আলং হং লো পুসিত আমি আমালিক তুম জ্বর দেট পোহে জংসি লাসো বস্তু মার্কেট লং জ্বরলো পুলোতাংতে ফেরেমি মি আলাম বাংকে লালো যে লা আভি এলং কে থাত্তাং আভি যুন্তু লা লং লেবে থে কে ক্লো লাহাই আভি লং তা লাসো ভাইরাস বাংকে নিক্রে ফো আনরেং উন আর নি আর ওয়ে তা চেচাক উন নিক্রে ফো আনরেং উন আন লাসো লান তা কালিলাং জংসি ইলি তুম ফোর ডিগ্রি লং বা হেমা ফ্রিজ আলং লে ইলি তুম আ অক নামরা বিবের পুলোতে হে লাসো ভাইরাসকে 18 মান্থস আনতা রেং উনলা আনকে লা পেনাফিটকে জংসি ইলি তুম ডিপ ফ্রিজ বা ফ্রিজার আর লোলে ইলি তুম লাসো অক বিভেয়ার পোলোতে হে তুন তেজা জে লাপু বিভেয়ার পোলোতে লাগে 18 ইয়ার্স আনতা রেং উন 18 ইয়ার্স পোলোতে লামসো লাম কালিলো আনলা 18 ইয়ার্স আনলে লাসো ভাইরাস রেং উন পোলোতে নাংলি তুম মাথা ইগনৈলা লংকো আনলো লাসো ভাইরাস কেপা উনলাং নিংকান ক্রেন আর কে বালে রেং উন পুলোতে লাসো অক চুতুন চেত চেত পুসিতামি কে চামা ল্যাং আলং পুসিতামি আদুং আরাই জংসি লং হং এপাং রেং তুম দু পুতে লাকে চি উন দুন বেক পু
2: কালং লাসি নাংলি থান পাচিনি ল লাবাংসো আকিসো কাপা মে দেত জি আফান বাংকে ননমাত কে মেডিসিন আবেলাং লাসি কোসন জি লিতুম কাচেরে নাং পো
3: কালং ল নাংলি পু আহক ল আ ভ্যাকসিন আবে বা ট্রিটমেন্ট আবে পোয়া জয়নে সি লাবাংকে ইলি তুম কাচিরে মেক পেন লকসি লাসো বেমার বাংকে চে প্রোটেক নাংপো জেনেবা কে পাং রেং আতুম ফানস্তামি ইলি তুম লাবাং থান নাংপো বায়ো সিকিউরিটি লান চটলো লাসো ট্রিটমেন্ট কে আবেলো লাগে লা বায়ো সিকিউরিটি মানে কাচিরে মেক পেন কোয়ান মা ইলি তুম আলং হং আ ফার্ম আফান লা বায়ো সিকিউরিটি আ মেজার্স ইলি তুমকে এন উন লা আনসি লা সো বেমার পেনকে ইলি তুম চেরাই উন পুই মেনা আলং হং ফার্ম ফান বায়ো সিকিউরিটি পু ইলি তুম পুদামলোতে মানে লাগে কে নেলো আ সন দু পিকলো লাদা বায়ো সিকিউরিটি মানে ইলি তুম লা কুপিপিয়া এজেন্ট মা যেনেবা মুনিত পুসিতা মেদি হাদা ওয়ার্কার্স আতুম পুসিতা মে লাতুমকে আলং কাপ্রেক কাপ্রেক পেন সিবাইং মাতি যেনেবা নন নিলি ফার্ম আলং পুসিতা মে লাতুমকে আলং কাপ্রেক কাপ্রেক হা হেম পেন সি চেবাং রিন্তি জি la si la tumbang etpen farm nang lut etpen la tumphan ko son si

0: Anke ison bangdolang low virulence po tumbangdola. Low virulence sa tumbangke lake along hong wake bangke susilo. Thanga ke so ta theklong lelo aja jelo sita me zero conversion po bostu nili tumhedi dodola so tarm bang zero conversion mane la so virus aja kong bang du e la so pot si la phan pasun edet le sita me a body ar lo bangke la antibody asap o form lo la so posi la bangke mane affected dun de dedlo sita me la so long hong jeneba sudun de det silata a ke ne belega phan pa unun e pukali lo la along hong veka bang alanga bang le jong si su se det pusita me la so virus bang ke alanga bang ke carrier che mandet carrier che mandet pu ange beleg aki me virus phan la bang ke affected det pu la si ili tum nona son la son thilo da tum bang ili tum a sample en po ange lab long lo po ange la test po positive ma negative ma ili tum chini dak po he ba la ki thitang tum bangke la son lo anke non la jong si low virulence a virus pen si ka affected a joine pen ki thita thite det pulotang te la bang ili tum ke kupilo e claim neing bangke blood sample en nang po anke la so sample hedi lo nang po near ddl punili tum do hadak khana para long si do hadak la haya sample lo nang po bang testing kuri po la si mi aki mise na bang ke la pupo ili tumbang mane la blood sample bang NC hedi la mane zero positivity pupu he mane check nang pola la so a virus present ma present e ma la so farm long duma ave ma hedi la time to time ili tum check bom pulo tangte la bang ke ili tum prevention en unlo la si la so phan bang ke ili tum la dak district office long contact nang po animal husbandry and veterinary district office do la dak dam nang po jong si patest ji pulote la sample hai pi nang po anke ha near ddl nili tum hedi diagnostic lab do hada guwahati lo lo tangte a report bang nang sen po anke la so teng ben si ili tum angko awar sai en thu nang po
1: african swine fever kilong ke pang cheng mate a symptom sab bang ke kubuson ba
0: a symptom sabang ke la pulo jong si highly virulent pulo te amo penili tum ke che than a virus sabang a ja kong the o virus sabang le infect pulo tang te la ke thi jap po men men thilot anke la men men thilot po mortality bang do opo 10 to 100% an pulo mati di la so teng si la tum men men thilot po a jak tum ke anke a jak tum bang ke moderately virulent a tum along bang ke fever doi mane a ok reng no ji la pen ke ke rashes hai ta do ji an an chu chi det po he la son po fever do po mi mi rek po anke la puma thilot po la son ta do anke a jak tum bang ke thang paklang klepin ta career che mande titik puta mu ni li nang thano mati di se ta me sop pen ke common nai bang ke la lo mane fever do po la tum he di a phuso pik ji ni ni ni thoma phuso pik po anke an chu che po anke thilot po la bang symptom mane ke thek long ke di a bisi koi ke ni li tum la lo thek long an pen rashes doi rashes mane son air pachot pachot he di a bang a ju a po ju bi the se ta me la son doi
1: ইলিতুম ননাসন হেমালং এজন জনি গা চপাং রাঙ বাংকে থিলত সিতামে রঙালম কে হা চতু দে রাপা বা পিবো বাপা অপশন সে ক্লেম অক্সা মে জর দে অপশন সে ক্লেম তামিলা থেদুং থেদুং তুম কো আন আকান হক দো পো
0: লাসো আ কি সো বাংকে জং সি এলং আ ফার্ম আলং লালে কি লুট লো বা লাসো আ কি সো কি লং লো পোলো তাংতে লা বাংকে law speak longong chopang reng tum sitame athe mane la so longong a bemar le ki unlo pulote lage 100% calling kuri nang po calling mane pathi nang po government atum sibang doctors tum wang po a team wang po anke la do anave ana longong jon pharu noi ba jon phokep noi lage positive ke klang lo pulotang te lage esam vet sibang wang po nang pathi lap po কারেন্ট পেন পা শর্ট পো হেদি পাথি লাপো আর সো পেন গে দাং লক আকে থে পুনয় আ পি সার পি পুনয় আ গাভিনী পুনয় মানে লাকে আলু পুনয় যাত্তা লাংলিলো মানে লা সো ফার্ম লং জন কো আনমাকে দোকে লাকে ইকুয়েসি পাথি নাং লাপো লংলি পিপ নাং লাপো লাসি লাসো কে সো বাংকে নন আমাতকে লাগে ইকোনমিক লস কে থে পিকলো লং হং আচপাং রেং তুমকে ইকোনমিক লস কে থে পিক আনলো লাসো আ বেমার লেকি উন লো পোলো তাংতে নন হে জং তা নগাঁও আলম তা নন একে দিনাং বং সি রিপোর্ট দোলো লাতুম তা মানে ইনু দা ফার্মার আবাং দো আনবে আনা লং হং জন ফোকেবরা ফোন পিনি লাতা বাং টিম তুম দাম লং গভ ডক্টরস তুম দাম লো অংকে দো আনবে আন

লাপন আপন আলতুম হিন্দি লামার জানালুন আং দেংলং আসাম সানালুন আর জিলং ইতাংল হিন্দি লামার জানালুন আং দেংকি লাপন সি কাংতানিংল লাকে আকাশবাণী ডিফু না স্টুডিও ঘুরিয়া পর আর কাসাম পর ফাই ট্রকসি রামিনিট ফ্লিকের ফ্লাং এসি ডাকল সেনালতুম গুয়াহাটি পেন কাপাচাতাক আসামি সালাম পেন হন্ডিয়ার আঞ্চলিক বাতরি আর্জৈলংপ

লা পোনা পোনা লিতুম দিলীপ দাস খেলুন বরখা তুমার পালুন আর জুই লং টাংলু আদন ছুয়ালুন আর জুইথা জুবিন গার্গ খেলুন আলুন আলুন আলামথে দূরে দূরে।

0: ki cheng si ke iri ewam along che ot si loji mate aina along chilang pen imo hi na theong chet ma bi chet ma chikeng ke ma ta la ta la la so ang thek ta chilang dun
1: mi thang chilang nang po
0: la so phi iri hini athak chepon si la emo ka the bang arlo chilut ma chilut le chikeng ma chikeng ke la ta
1: la ta chilang
0: nang po angke emo iri mun thom pen ke ot pen pabong long jir ason paroi pon jir nang po angke emo thap pen cheng lok iching cap an adem pamit me pin pen che phoroi pon ek bom nang po angke pine athana son pangkleng lo pute lata isi ang thek lo angke mo ki confirm japan doctor along
1: che
0: paklang dam that sikimi la hai ang thek
1: kali kalang se tam doctor long dam nang po che paklang dam nang po
0: oh la lo la hai ang thek le in imi thang ki chi lang khut long pute doctor long dam that sikimi
1: dam that sikimi paklang dam sikimi kapati ni je pha nang lihin pen ke thandam me pik lo adun tholam theili tum che thanna mix na kolo swarta hosi imo kalong ke long a cancer ke ching iklo
0: breast cancer ma imo kalong a cancer ke ma jok tum ta long lok ta hai sitame arta ki jum atum anke phokep pen arta pen ke ong atum si ke long ke ong la si ang thek alam hai ta ining chibi dun sikime anke imen enge imena mai methang ta chilang dun ek bom nang po anke pine ang thek long ek lo pute doctor long tam ek that sikime
1: imethang amat yo si la son che thek long lo tam pen methang dam pen doctor of han che peklang dam pen patini dam sikime la bangke nang li pudam ye bangke arta lam ta nang li thanik elo hala son arta hu lo bulo tangte pudam ye te chi rok tok pen kindu sip me di si me thang ha di ai me pe ga lam lo adun tholam the che than nam ek sena e moglong cancer akisu kachulong ang deng ko pu an lo ke do ang deng ko an lo ke do nang li hin ben than nam ek ji ma
0: ang deng ke pli an do ek anta kicheng si ke e moglong wang lord ason chi thek long ik lo pute la ke kicheng si ang ang deng
1: lo
0: mane bi ik pik mane la ke cancer ta pudam un e
1: la
0: so khut an bang ke an ta mo la le chilang dun de bom lo pute mo ke the mu chot po ang ke a ke so bang ke tan tan ik o po ang ke mane tan ik o mane advance a stage an le rock lo pute ke meta sung krung la la son thak thak si kicheng si ke bo po angke la so pk themuchet po la so angke kaprek mo advance stage ma pli a ang deng an le dam lo pote kaprek a ok long ta kipang tak doi kok ti ti
1: ing dang dam det
0: po
1: kaprek a dim long ta ing dang dam det po
0: angke la la so ang deng an lo pote kime
1: sungkrung po
0: la la so pot si emi thang ki chilang dun bom ki nang sot poni tum hamu pen chithan ek bom
1: chithan lo kalang lo kalang lo
0: astages bangke
1: astages bangke lahel lapuson
0: hen lo lapuson hen lo
1: adon thu alam phele tum chithan dam sena emoglong ke long cancer mate breast cancer a kesu kachilang awar sa ke kupi pi ek lo ne jonsi la sona cancer chu long bolo tangte breast cancer ni long bolo tangte কোসন লো সিগে চেলাং আবার সাইয়ে কোসন লো পেনা গাতুম কে চিনে কোনা থেকে দাম নাই মা কোনা মা নাং লিহিন পেন থান দাম জি
0: ও লা লা বংসো কে সো কে নিতলি তুম নন হেন আং দেং আলাম চিঠান এক লা সো পচি কে সো তা লা সোন থাক থাক সি আং দেং আতেং পেন সি কে সো তা লাং
1: ও চেলাং নাং
0: চেলাং নাং জি নন সোন আং দেং বং first stage ma kicheng sia stage long pute ladak ni tum chemotherapy ma radiotherapy lahai pi pen pa me unji anta mo ang deng bang tan ong chet lo pute ladak bang ni tum hot pen surgery hai klem nang kok ta hai so pot si ladak ni tum long a treatment bang ke mane ke so লাসো কি ট্রিটমেন্ট কে কিমোথেরাপি ডোজি রেডিয়েশন পু ডোজি হরমোনাল থেরাপি ডোজি সার্জারি ডোজি সো আংদেং আটেং পেন্সি
1: হাই আছে সে বাংকে লাংপু

0: Chivmore addresses Indian diaspora in Melbourne. National Commission for Women forms a high-level expert committee to review regulatory framework and laws governing IVF clinics. Government waives basic customs duty on key components used in electronic devices to promote their domestic production. Iran accuses US of conducting airstrike near Bushehr nuclear power plant, attacks US bases in Bahrain, Kuwait and Qatar, and in FIFA World Cup, France to face Morocco in the first quarterfinal at Boston in US tonight. That is all in the news at 9. Good night.
1: Lucky Akaswani Dipu Jamaica Wang Mom Lucky FM Benalong Pen Meghars Paris Rata Borsir Cap News on AIR App Lapente Res Abalong Penta Nanatum Jamaic Arjigrongi Non Studio Korea Por Porpasir Cabra Minute Crip Hop Langitanglo Lassi Dump Twiglona Lamjirang Deng Along Kachong Dada Dim Along Kedo ke thak kemisenji lapen okpran kemisenji hai hua puthak bestarwell rongpi ke thana lamjir arjection
2: sai ke claim ahut e ok apron kacherai kom pen jog wan nang ji aprang si ilitum chini dam ik sinang labang so international labor organization pu isi asong atum Alang litum akemang kopiloma labang so apothak masap so ilitum ethethini chethan pajermidam sinang ILO mate International Labour Organization alang litum lake birthe adang kado kave munit atum sai ke klem kachong dat kachotelo atum an aphan keso kiun e kisung ke boy Pencheng lok ok pran ahin kimisen pen kido thekji aphansi mang ponlo. ILO atum mate kepangdak pon atengke aningkan wangta pirthe adang along kado kawe pangrumpet 2.78 million workers mate sai ke klem kachong dat atum apran ke dam nang dolo pusi thanpon. Tangte ilitum Labang so apothak eson soni alam the jethan pon iksina koson pensi sai ke claim ahut abang putin ta kacherok tok pen kedo thekji ma koson pensi kaphere meme akisung pen chepajoksi e ok e pran kime sen pen kedo thekji ma la hai hai kado kawe ilitum angton pen chini pon iksina non malom ইলিতুম আর্জুলং হুড়ল লাপেন চিনি হুড়ল যে পিরঠে বটর বোকান কাচেলার মাতে ক্লাইমেট চেঞ্জ আজইনে আহুত পেন আহুত আর্নি আকেলে কে সোপার পিক আজক সাই কে ক্লেম কেদাম আতুম আফু আর্নি কার্তিক আফু আং পং কে সো পেন্ডাং লক আসন আসন কাতরা মাতে আলাং লিতুম অক প্রাণ মেমে দ্যাটিটি লাপুসন্দ পাংবারাম সিনাং ইলিতুম Sai Katiki Apor Nang Lelote Ha Hidi Ajo Hai Ke Bai Ahut Sok Ke Rot Ke E Ahut Punon Lason Thak Thak Si Ha Ing Long Arit Sai Katiki Atum Sita Sok Ke Nong Ar Hek Gar Hi Sok Ke Rot Ahut Sita Me Arni Akele So Jat Titi Lapuson Do Labang So Aputhak Ilitum Kachere Nang Ji Ke Nang Sot Sai Le Klem Sita Arni Jong Si Ang Tang Akele So Pik Lapen Lit Pik Pulo tangte ilitum e ok e pran kemesenji aphan apor pen apor atibin ajo kalite rit mendu along sang joy si kemi lapuson thak thak si ilitum methang ahem along sai ke klem ahut setame ok pran kemesenji aphan kachere nangji kenang sat ilitum hemkom hemrai ke pangthir asai ke klem ahut setame aketer akeer কিথু কনেম উই আসন আন কে ইরি আংসে পেন অট এ দেল সিকেমে কপি অপট পুলোতাংতে লাবাং সো লাহাই আকেটের আকে এর গামেন থু কনেম উই আলং এ মেক পেন থেগলং লে পিন কাফেরে মেমে আপি আসন দু লাবাং সো কাফেরে মেমে আকে সো আপি জং সি এ বাং আলং নাং উন লক পুলোতে আসন আসন কাফেরে মেমে আকে সো লং লক তা থেক লাসি A ok a

0: kacerai kompen kemesenji apan pura iri angse pen kepangthir alar kopine kaibong giding pen katharle kalite ku nupak pen kalite arphek thengphang akiding pen si pangthir nangji puthot ilitum chithanam sinang ilitum kachongdat kachetelu atum sitame sai ke claim ahut kachere nang sotpu aputhak pangbardam sina building a ham ki kim kerang ahut sai ka chongdat abang phu abang phi atum jong si ar long sangti hey hui ake le kar dik ahor mu rung ver pulote e ok e pran ta me o e da ji eja kong ta bob de ji an chotta kali ason ason ake so long lok ta thek la si sai ka chongdat atum sitame akele akar dik ahor mu kirung pa ong e de jang ji la pen ke klem un chit akam an si klem chot nang ji la son thak thak si sai ke klem ahut simen aduk ar long aduk kang nim ver pulote e ok e pran afan ka phere me medu la pen e ok e pran pahenu de thek la si la puson sai ke klem ahut aduk abet atomon pen chepa jok theji aphan ilitum enokan along mas chikup nangji kalite peban achet chiphung cheksi kimi non ilitum adun thu alam chethan pon iksina ilitum sai ke klem ahut e ok e pran chepa mesenangji leputang te kecho ki yunta mesenangji tangte sai ke klem ahut kopi pc ilitum kecho ki jo nangji ma nangne ma labang so aputhak thi hek pen e son soni chethan pon thu iksina ok pran ke mesenji aphan ilitum mesen mesen athe sere lapen han parvo mate arvo ahan hei hui kecho si kimi lang ok thengbon voti lapen dali hei hui along isi protein pu asondu la hai hai kecho pen ta eja kong pabathek lapen e ok e pran pamei sai ke klem ahut e ok e pran kepame sianji aphan larno sinita apor pen apor lang jun ver abang kenang sot lang ki jun pajum hek lepute ebang krang tai lapen aini ti tathek sai ke klem ahut apor ateng si an chunang ji lapen akele an kechu chedet nang ji kenang sot an lote e ok e pran aphanta mesenji sini mate sugar lapen phelo ke do alang kang sam jun ver vedet nangji athe lahai hai ki jun ver penta sai ke klem atum e ok e pran aphan me o e de ji pini ke lapwan si neli lamthe than pon ik chalo kadam
1: lapona pona le tum lamji rang dengalo sai ke klem ahot mate sai ke klem pen e ok e pran ka chipa me la pen কসন সে গেছে পাজাও জিমা লাই হয়ে পুথাক বেস্তার বেল রং পি কেথা না লামজির আর জেগ লং টাংল লামজির আং ডেঙে লং পুথত আর বিয়ার লং কপাং পেন্ডেন কাবিরতি লবং সব পুথাক রং সিনা তিমুং কেথা না লামজির আর জেগ সিনা
2: পিনি এলিতুম আর বি আলাং কপাং পেন রেইন ওয়াটার হারভেস্টিং আবু থাকলে চিথান পনিগলো না ইলিতুম কে দোয়া লংরি আলংকে জাসেমেত বারলা আপর সি আরভি কেজাং কাংলুম লাসন পর আহুট ইলিতুম আরভি কেজাং আর লাং পেন আফিক এনজি আসন সনাফান চিসিক পনমে পুদম লনাং ইলিতুম কে দো আরং সুপি আলং তামে আর নিবাং পির্থে মুনিদা ফাই নাংকিবাদ আসন থাক থাকসি রং সুপি আরলো মুনিদা ফাই নাংবাদ বমল লাপুনাথ আর মু নাংকিবাদ পেন কেনাংজি আসন তামে নাংবাদ বমল লাসুয়াং বং ইলিতুম জু পাদাব কেনাং সত নাই লাকে লাং হেন চুচি জুঞ্জি আফ্রাং সিতামি ইলিতুম লাং আবাংকে কেনাং সত ছিনাম রং রূপ আলংতা আর বিজাং আলাং কিদু দুন পেন কপাং পেন আবার সাই কে এন জি আপুথাক পাচি থাং লোতে মুনি রাতুম লাং কাদুরি পেন কি জগ দুজি আর বি আলাং কে আকি জয় পেন সি কেলং আনাম নাংনি লাসি স্কুল আলং কমিউনিটি আচাতাই আলং হসপিটাল আলং কারদম আহেম আলং সাই কি ক্লেম আহেম মতে অফিস আলং রিট কি এন আলং আনতা সেলাম লোতে আর বি আলং আবার সাই চু এন মি মফি লং কি নাং জি আহুত কি এন জি আফান আর বি কিজাং আলং পাং পেন দু নাং জি আর বি আলং কপাং পেন আক্রং পেন পেনাং আন আলি কি লং পন লাকে আলি লং কপাং পেন কি জুন জি লাপেন কাপ্রে কি নাং জি আফান তা এলিতুম আর বি আলং এন মি লংলি কি কন কাপা।

নলং আদন ছলুন আজক সেনং কাহনামে খ্রিয়ে লামার জানালুন কিলু নাতুম লাখে জিতেন তেরাং লাপেন রবিনা ক্রপি মনে নাতুম আনিং কেহাং বিনং পোলাদাংতে আলাম চাক সেতামে চিপামে সেন কাইকে তা নাংফানাং চিং হনওয়ারজি লপসানসি চিপেজি লাসানসি আনিং কে পাঠিয়ে ফান আলেক আরয় লাহাই হুই কেথেক লং প্যান আনিং কাং সাম নপুসানসি লুন প্যান লাবাং সলুন কপাত চিরমিদাম আথেমা পেন্ডেং সুম পট আলেক আরয় লাহাই হুই কেথেক লং প্যান তা আনিং কাং সাম দুলু পুলু তাংতে কাকি ইস্তামে নিং নাংচি মাথা ওয়ারজি নাংচিং হনওয়ারজি লপুসানসি লামচাক চি পিপি ততাংতে আরজুক সেনং জিতেন তেরাং লাপেন রবিনা ক্রুপিয়া তুম খেলুন লাবাং সলুন কাংহন দোয়ারজি নে নাংফান পোলাবাংসৌ আলন

লাপুয়ানা পুয়ানাল তুম হঞ্জাত লামার জানা লুন লংখ্রি বে কেলুন আর জেগ লং টাংল রেডিও নাকার জুদুন কাছিং হনারাত আদুন থু পেন আপ মাতে জাখং নিফাই কেপ ভমতা আনি আদা বাপর কপি পিসি জামেগা লং দমা চেথা নামিছে না আদা পরফাই ফর আমিনিট ফকে বা পরতে কায়া সান্থাক থানার তুম সিগনেচার চিউন আর জুই লংজি পরফাই ফর আমিনিট ফকেবরা হিনিয়া পর ওয়ানডে মাতারাম লাপেন পরফাই ফর আমিনিট ফকেবরা ফ পরতে নার তুম মঙ্গলধানী আর জুই লংজি আদা পরফাই থ্রক রামিনিট ফ পরতে দেলহি পেন কাপাচাতাক ইংলিশ আলাম পেন বীরতা আর জুই লংজি আদা পরফাই থ্রক রামিনিট কেবা পরতে আসন সন কার্বি কাংডু কাডা মালু নার তুম আর জুই লংজি পরফাই থ্রক রামিনিট থংকেরা ফ পরতে নেলি লামথে লবংসো আং দেংলং সোনালি ইংলেংপি আলামথে নতুম আরজিক লংজি লবংসো ফি পরফাই থ্রক রামিনি থংকের সিরকেবা পর নতুম পিনি আসালামথে আরজিক লংজি আদা পরফাই থ্রক রামিনি ফ্লিকেব আপলতে কায়াসান থাক থানালতুম কার্বি লুনবারিম আরজিক লংজি আদা পরফাই থ্রকসি আপলতে দেলহি পেন কাপাচাতা হিন্দি আলাম পেন বীরতা লাপেন পরফাই থ্রকসি রামিনি ফ অপর পুথর দেলহি পেন কাপাচাতা ইংলিশ আলাম পেন বীরতা নতুম আরজিক লংজি আদা পরফাই থ্রকসি রামিনিট কেবা পরতে টকলাং যায় মেঘ আং দেংলংনাল তুম হিন্দি আলাম কছারলি মতে হিন্দি আলাম কে টক আলাম কছারলি লবংস কেনা সরাপুথাক তেনজিং তেরন লাপেন হুটবাং হারমোনি বেয়া তুমাং বংশি হচিপুত আর জিগলংজি লবংস ফি পরফাই থ্রকসি রামিনিট ফ্লি কেবা পরতে নালুতুম আসন সন কার্বি লঞ্চেতু আর জিগলংজি আদা পরফাইনের কেবা পলতে দেলহি পেন কাপাচাতাক হিন্দি আলাম পেন সমাচার প্রভাত লাপেন পরফাইনের কেবরা মিনিট ক্রে ফ পলতে পুথ দেলহি পেন কাপাচাতাক মর্নিং নিউজ নালতুম ইংলিশ আলাম পেন বীরতা আরজিক লংজি আদা পরফাইনের কেবরা মিনিট থং কেবা পলতে আসন সন কার্বি লামার জানা লু নালতুম আরজিক লংজি পরফাই সির কেবা পলতে নালতুম গুয়াহাটি পেন কাপাচাতাক আসামিস আলাম পেন পুয়ার আঞ্চলিক বাতরি নালতুম বীরতা আরজিক লংজি পরফাই সিরকে রামিনিট ক্রে ফ পলতে আসন সন হিন্দি গজালা লু নালতুম আরজিক লংজি আদা পরফাই সিরকে রামিনিট ফ্লিকের ফ পলতে আসন সন ইংলিশ আলু নালতুম আরজিক লংজি পরফাই কেবরা মিনিট ক্রে ফ পলতে নালতুম লাম্বেদ আজাই

দেখালাম দিগন্ত রং পি আমি থাকি মতে কবন্দা আতমো সো নতুম আর জিগলংজি আতমো সো মেন কেপাবুর লবং সো ফি পুথৎ আতুর সন্তেরন আমি থাং কেটক আহির ঝির আর জিগলংজি পরফাই কেবরা মিনি থং কেবা পড়তে আসন সন আসামিস লামার জানা লু নতুম আর জিগলংজি পরফাই খ্রি সিরা মিনিট ফ পড়তে নতুম নর্মালম আসাম এসেম্বলি লং কেপাদু বম সেশন আলং পেন বাজেট আপুথাক পেনেন কেবাং জিলাং আনিকান বাজেট আপুথাক দিহিন আনাত কেলাং মিনিস্টার মানে দিহিন আনাত আরপুকি দো মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়া আলাম থি নতুম আরজিগলংজি লবং সো ফি নতুম মুম্বাই পেন কাবাচিতাক বীর ভারতীয় জামিক আরজিগলংজি আনালু পরফাহিনী পলতে নতুম দেলহি পেন কাবাচিতাক ইংলিশ আলাম পেন বীরতা লাপেন পরফাহিনী মিনি ক্রেপ ফ পলতে পুথত দেলহি পেন কাবাচিতাক দোপহের সমাচার নতুম আরজিগলংজি লবং সো ফি পুথত মুম্বাই পেন কাবাচিতাক বীর ভারতীয় জামিক আরজিগলংজি আনি কংসাম পরফাগে থমরা মিনিট ফ্লিকের ফ পলতে দেল গুয়াহাটি পেন কাবাচিতাক কার্বি আংডেং নতুম আরজিগলংজি লাপো আনি ঘানলো আদাব আপর আকাশবাণী ডিফু আলং জামেক কাপাচিতাক ইজিগে দনমালি আতুম পুথ দামথৈ লনাং কার্বি লামার জানা লুন আংডে আরজেক সেনাং লামসাম লামার জানা লুন লাবাং সলুন কেলুন আতুম লকে জিতেন তের আংলা পেন মালিনী তেসপি মনির আতুম আফ্রাং ফ্রাংকে নিং চেডক চেহাং পলো সেতা কিদু পেনসি কছি লোকে অং বং বং বং বং পেনাফি মোবাইল ফোন পেনে নে নাংক্লাংসি মোবাইল ফোন পেনে পেনসি চিং কিং তুং পোলো তংতে লাম চা কছি পিতাং বং ফু বং ফি আতুম আফান বীরতা কছি আন এন কিদু পেনসি তামে লু পো আসরবি পোলো তংতে মাতংতে আবার সাইডো পোলো তংতে ফোন পেনস তামে চি বীরতা পো কচিং কি কং তুং লাম থে লপসংসি কছি কচিং কি কছি থান থান কাইকে তানিং দো এ বেড়া পোসে লোসংসি বীরতা কাছে এন এন লবং সোল লুন্স তামে লোসংসি পজির মিদামলো তংতে আরজুক সে নাং লামসাম লামার জানা লুন